0: কৃষ্ণখাবাজাক অর্জুন পাপুণ্য বিনি খাইথে খাইথে কক প্রথমা রগ্ন শাখা শাখা নং যে সামানি যতন সৈন্য জবা খাইকে কাইনি বেখাক নথৈনাই অর মংসা বচায়া কৈ ফিয়াবা অথৈমা তামন হন বরক পৈলা কলৈ এঙ আচায় আবনি উল তরুই চেরাই চাসলক শিকলা উল বুড়াঙ্গ অবহাই নথৈমা বরক রগ্নি তে কাইসা বেরাম সগৈমানে সিনিসা কাইসা বরমনি তে কাইসা বরম সেলাই যাক মানে অসেলাই মঙ্গ শাক সেলাই যাক ফানো চিনি ফলা সেলাই যাকিয়া চিনি ফলা চামিয়া থইয়া হাইনি বাকি সিনে বড় রক্ষা হামিয়া অংয়া বরক বিনি কচামরে খিবিউই কতালদি চুম্মা হাইন চিনি ফলা বকচাম হামিয়া শাকন খিবিউই কতাল শাকন সেলাইনে হারো চিনি ফলা নমকল বাই নুইয়া যোগজ্ঞান এবার ব্রহ্ম জ্ঞান বাই ফলানো নগৈমানো সামুং ন ধর্ম হাইনে বাকি যতন সামুং খালাইনা নাংনাই মতাই শ্রীকৃষ্ণ হাইনে বাকি জবা খালাইমানি বিশুংতি অর্জুন বিনি সামুং খালাইনানি কগ্ন শাখা অকক হামরক গীত শ্রীকৃষ্ণ অর্জুন সামানি কগ্রগ্ন কিসে খাইনা লেখা ফাইদে হাইকে তাবক নাই নাইলেন তিনিটি হাইসালো লাই থাকজাক সালরক তামো তামো পাতিখা তাই তিনি সাল ন তামনি বাকি সঙ্গ মৈত খালাই দ
1: তিনি কাইনি কেথাম নামগুমানি সাল মৈদু খাইথাই তে সেথাই কাশাঙ্খা হায়ুং মায়ুং রকনি সাল তে হায়ুং রাইনো কাইসা মালমাতা রাইনো এবার রাইনো সরাসিনি চহন ব অ মালমাতা কাইনি রকনি সাল তামনি গাই মালমাতা কতর রকনি বিশৃঙ্গ মায়ুং তে রাইনো সরস বেলাইনো কতর তে তিনি নি সাল বরকনি চিনি অ তংখর তঙ্গি তঙ্গানি আবনি নাংকমা কক রকন সিসারিমুং নতুই সাজাগো এবার আওয়াই খাইজাগো তামনিকে তাবুক তংখর খচরে ফাইমানি বাকি মালমাতা রক বরকনি তংথাই চাথাই রক কমাই থাকমানি বাকি কমারে রক গই থাঙ্কা তে আবনি বিশৃঙ্গব তানজাগৈ বুথারৈ বানিয়ানি বাকি খাইজাগো হাইন বাকি যক বাই বাকসা অ তংখর অমাহাই মালমাতা রকন খাতেবই না রকমানি আবনি ক্লকনি যে নাংকুকমা কক রকন তিনি মৈতু খাইজাগো অবহাই কেন তঙ্গ তে কেসা অংখা হায়ুং মালখুং মথর ইয়া সাল এবার মালখুং জুদা জুদা মালখুং রক কায়াবই তংমানি সাল অ সাল বড় রকন হায়ুংনি বড় রকন সাল জানে বাকি ফানো জানি জানি রামদি মালখুং বাইক হিন্দি ফোর হুইলার হিন্দি থ্রি হুইলার হিন্দি বাইসাইকেল হিন্দি আবনো সামগ্র থেপায়াবই হিমনানি তে প্যাডেল সাইক্লিং খাইনানি হায়াকবা যে পাবলিক ট্রান্সপোর্ট আবনো সামঙ্গ থেপানানি এবার কানানি নতুইনাই তিনি সাজাগ এগে অমরগ্ন কাইথাম নাংমানি সাল আবনো কারিব দঙ্গ অবহাইকে 1921 বিশিব চিনি যে মহাত্মা গান্ধী ব তিনি সালন 1921 বিশিব মাদুরাইয় তংফ্রু নিজরাও ববিনি যে কতাল যুগনি এবার ওয়েস্টার্ন স্টাইলনি রিচুমু রকন খিবিউই ব যে বিনি দুটি এবার বাইথাংনি হুকুমু মুকুনতি যে দুটি কান্নানি চেংমানি অ সালন চেংচাগো ব অয়া প্রিনামানি অংখা যে ভারত হাস্তেও আজরাও বেলাই খেন গুরৈ গুরি বড় রক বাংমানি বাগেনাই ব বরক বাই বাক্সা খাই মিলিউই তংনানি বাগেনাই অ ইয়াপ্রিন নাহার জাখাব গাই অবন কারিব তঙ্গ বাকি 1965 বিশিব ভারত হাকতর বাই পাকিস্তান হাকতর নিবিশৃঙ্গ যে ককলাই মানি সেলাই পাথাম নিবিশৃঙ্গি খাই আবো তিনি সাল মথাক জাখা ইউনাইটেড নেশন হাপাং নিবিশৃঙ্গি খাই অ ইয়াপ্রিন নাজাগৈ মথাক জাখা হনে সাজাগ অমাইকে 2011 বিশিব কাইসা কেরং হাইন মাকে প্ল্যানিং কমিশন

0: পভার্টি লাইন কন্ট্রোভার্সি হিনি নাই দিখলাই চাখা ও সাল ও প্ল্যানিং কমিশন হাপাং নি বিশিং তিখাই কাইসা এফিডেভিট সুপ্রিম কোর্ট কুচুক নক আচুক থাইও সাকলাই চাখা যে অমাহাইকে যে গ্রী বড় রক বরক সাকা কাইমানানি বাকে আবনি কাইসা ইয়াপ্রি কতর সেমো ফাইডি আসু জরানো খানা লাইখা লাইবুমানি কক রক
1: আপনি ইয়াগুলো সেব নাই সালব্রুম কাহাম টংনানি বাকি হিংকে চিনি সাক কাহাম রকম টংনা নাগো হাইন সাকাম করি কক বকিচা নাই নাইলে
0: চিনি নাইলাই আই ক্যাটারাক এবার মকল নি বেমার কাইসা মকল নি বেমার আপনি বুমুখা ক্যাটারাক হিনজাগো চিনি কক থাইবাই বুঝিনা থাঙ্গা হঙ্গাই যকল যে ফুরসাসা অঙ্গাই জাবসা জাবসা অঙ্গাই আবো চুমুই হাই কুফুর ফুদুদু খাই মকল নখরমানি আবো কাইসা মকল নি বেমার হিনজাগো ইংকা মো উমর অংতে অংতে তেব বাঙে থাঙ্গো ফিয়াবো অবন হামরি নানি লামাবো টংগো ইংকাই তাবো অবনি উকলগো অংমানি তাম বাকে অংনা আবনানে থাঙ্গা হংকাই কাইসা সাকা উমর অংমানি বাকে হিংকাই তে কুবুনি রকম খাতুমুং মকল সকাংনি জরাও দুখুমান মার টংখাংকাই হংকাই তাবো তুমুং নক নুখুংনি বরকনি বিশিঙ্গ কেবনি থানিও অংমারক টংখাংকাই যে বসাবতীনি থানিও বো অংকাই মানো হায়াকবা যে বড় রং থানিও গবাং কুক জরা জরানি সিমিন মকল নি বেমার অঙ্গি টংগো হংকাই বরক নি থানিও হংকাই ও বেমার ক্যাটারাক ডাক্তিন অঙ্গে থাঙ্গো হংকাই তাবুক ও মকল নি ক্যাটারাক নি সিনেমারি রকন নাইনে থাঙ্কা হংকাই আর মকল বাবাই সা ফানঙ্গি মানো বাবাই নিনি ফানঙ্গি মানো হংকা আর চুমুই হাইকে কুফুর ফুদুদু খাইনাই আবো খবজাক তিনি থাঙ্গো হংকাই আউনি ওল খাই দিরক দিরক খাই সরাই সরাই কে নুক সুকিয়া অঙ্গি ফাইও বিজাব রক পড়িনানি এবার লেখা খাইনানি জরাও হংকাই বরক তেবা তেসা পহর কচং নাঙ্গো এবার লাইট কচং তেব নাঙ্গো কাহামকে নাইনানি বাকি সাতুং গপ্রাব ফাতা রগো হংকাই তেব টেক জঞ্জাল ফাইমানো কাহামকে নুকনানি লামা হিমথানি রগো হর রগব কাহামকে নুকিয়া অঙ্গিমানো হংকাই অবহাইকে বরক অমহাই অংনানি চেঙ্কা হংকাই চশমা ডাক্তিন মানা হারনাই হিংকাই তুমুং দিরুক দিরুক খাই অ ক্যাটারাক বাঙ্গি থাঙ্কা হংকাই তে কাইসা লামা টংগো জেফ্রু বেলাই বাড়ি থাঙ্কা হংকাই আফ্রু হংকাই সার্জারি বিশিংটি সিমিসে হামনানি লামা অংশিনাই হানবাগী অব কাইসা ফিয়া তে কুবুনি রকম খা তুমুং যে বরং থানীয় ডায়াবেটিস রক টঙ্গি টংখা ইয়াকবা বিড়ি সিগারেট কুসুমা রক টংখা অঙ্কাই বরক নি থানীয় বঙ্গি মানো অঙ্কাই চুয়াক রক গবাং নাকে বো আবহাই বড় রক অ বেমার ন মানজগি মানো হিংকাই ভাইকে সিনানি হিংকাই অবহাই কাতি টংনানি হিংকাই ব্রুম ব্রুম ন মকলনি আমজকমুং খাইজাগি মানো হংকাই যে সাক বাইথাংনি যে চামুং নংমুং টংমুং রকন কাহাম ফাইচিং গতলাংখা অঙ্কাই চা কুকনাই ফাইডি যে আসুক খোনাসনাই মকলনি বেমার আই ক্যাটারাক নতুই
1: ফাইডি হেকে তাবুক সঙ্গে তিনি কক বো কিসা নাই নাইলেন তিনি নাইলেন ফান্তক কাইমানো রকিনাই কগলাম রকিসা ফান্তক তাবুক সঙ্গ হাতিও থাঙ্গাকাই গবাংমা দালে দাল বেরেমনি ন নুগো ও ফান্তক বুঝলি ন নগন সারই মানো ফান্তক বুঝলি সারনা সুকাং দাম থাম সুক তুইও চমুই মাতন নাই বুঝলি সারমানে ইয়াগুলো চেকআপ ন ক্যাপ্টেন সাপোর্টজাক তুইও চমুই সাকাও ফিনেই রথাই তেই বুঝলি পেকি ফাইকে চেকআপ তিসাই খিবিনা নাংনাই তুমানি জরাও হাতি ব্রৈনি ফান্তক বুসা তেই তাবো বুসকাঙ্গ কচাংমাবো ফাইরে রেখাবা তিরুক তিরুক খালাই সঙ্গ কচাং মানে জরাও বন সঙ্গে বাড়ি রগব কাইমানো তাবো মাই খালাইমানি আবারিও আবারিও নো সঙ্গ তাবো খা গরান হংকাঙ্কাই তাও আজাগো ফান্তক কাইমানো

0: কাইসা হাও এবার বাড়িও মাই খালাইমানে এবার ওয়াইথং ওয়াইবির সব মিখিদং খালাইমানে ইয়াগুলো আহাও ন হাওয়াতে ওইসা মিখিদং এবার বাড়ি খালাই খাঙ্গাই সঙ্গ সাইমানো আহাও চামুং রকবো কিসা রানি নামাই হানি বাকে সঙ্গ বাড়ি ন সানামপুরু কাহাম খালাই মিসকি রক রানি নামাই এবার কম্পোস্ট রক সাপলৈনাই থাকে হা ন সামনানি নামাই সাইমানো ফান্তক সঙ্গ কাইনানি বাকেনাই সকাংনি দিন হানো কাহাম খালাইনাই দুই মিশি টননানি নামাই সালচা দুই মিশি টনখাঙ্কাই আবনি ইয়াগুলো সারিগ ফান্তক বসানো গাইখাঙ্কে কাহাম ফান্তক বসা কাইমানি নখা তালসানি উলো বুবার তৈ বাই থাই ফাইপুরু বুফং ইয়াফং জাবরা সাই টননানি নামাই তৈ তৈ লুনানি নামাই ওয়াতি রক ফাই হাঙ্কাই ওয়াতি ফাইমানি জরাও হাঙ্কাই তৈ রক কচকি থাকাই তৈ খালাইনাই সাফাং কেসা হাতাংক্র বইনাই যুগ সর সর খালাই রানি নামাই আশোক জরা সঙ্গ ফান্তক কাইমানোর লগে ককলাম রকব খাই খালাইকে ফাইদি তাবক নাই নাইলাইন ককথম রক তামো তামো দো আনি ইয়াফাও দো ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশন সোসাইটি নি বুখাক তৈনাই নৈশা নৈচি দক নৈশা নৈচি স্নি রং বিশিন রক সাবৈনাই কিসা রংরাম রগ এডমিশন রক নাহার জাগনাই আর স্কুল অংখা বুড়াতলি সাবরুম সাউ ত্রিপুরাও আবনি বাকিনাই তালাংজাংনাই রংরাম রক অংখা রংরাম দক তে সিনি তে রংরাম চুকু ও কাইথাম রংরাম ও তালাংজাগনাই এডমিশন আবনি বাকি ত্রিপুরা হাস্তিও টংনাই এস টি ক্যান্ডিডেট রং বাকিনাই বরংনি নুখুঙ্গ বিশাও রং আজিমুং অংনানি নামাই রংখক নই রোজাক সাই বা নই রোজাক বাচি সাই ও সেপ্টেম্বর তালনি সাল নই চুব্রুই সাল জরা কয়লাই রোজাকাই রং নিয়কজাক সালো ফুংনি দামচাননি সিমি দিবনি দামনাইনি বিশৃঙ্গ তাই বরং সৈমং আমজকমংনি বিশংতৈ এডমিশন রক লংজাকনাহিনিব সাজাকখা
1: অবহাইকে নতঙ্গ কাইসা স্টেট স্টাইপেন্ড স্কিম আবো হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এবা বেদেকনি বিশৃঙ্গ বিশৃঙ্গনি ফাইজিংতি 2026-27 বিশিনি বাকি যে ডিপ্লোমা এবা ডিগ্রি এবা পোস্ট গ্রাজুয়েট এবা এম ফিল এবা পিএইচডি তে অমাহাইকে দিব্যাগন রং সরং টংনাই বা দিব্যাগন অংখা মকল নুকিয়া রকনি বাকি বরং কাইসা বাকি কাইসা স্টাইপেন নি স্কিম টংগ আবো তাবুক টংনাই পাইথাক সালমারি অংখা নভেম্বর তালনি চি সালমারি জরাও গায় অবহাইকে জুদা জুদা অনলাইন নি বিশিংতিখাই ভেরিফিকেশন এবা আমজকমং রক নাজাকনাই তে যে কলেজ এবা ইনস্টিটিউট নি ফাইজিংতিখাই বরক নি ডকুমেন্টস রক নাইজাকনাই গাই অবহাইকে নং মধ্যে মান্য মানিয়া ও স্টাইপেন স্কিম নাইনানি থাঙ্কা হাঙ্কাই বরক নি বিএমএস পোর্টেল থাঙ্গিব নাইমানো আবংখা হায়ার এডুকেশন ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন থাঙ্গিনাই নাইমানানো
0: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিলোনিয়া সাউথ ডিস্ট্রিক্ট ত্রিপুরানি বাকাকতৈ সাকলাই জাখা রংবিশি নৈচি নৈশাই নৈচি দক নৈশাই নৈচি স্নি রংবিশি নগিনাই পোস্ট গ্রাজুয়েট কোর্স এডমিশন নাম মচংনাই রক নিথানি কয়লাই নাহার জাগি দঙ্গ তিনি সেপ্টেম্বর তালনি সাল নৈচি নৈ তিনি নিবিশৃঙ্গ কয়লাই রাম মচংনাই রক রৈমানো সাকলাই জা বেদেক রকংখা বেঙ্গলিও দঙ্গ নৈচি তে ইংলিশ দঙ্গ নৈচি বিনি বাকিনাই কলেজনি বাকাক তৈনাই ওয়েবসাইট রাজাখা https://icbcollege.edu.in ও ওয়েবসাইট নাই মানবরক দেব কাহামকে সাই সুক্রু কাহামকে সাই মানানি মচুং কাহামকে
1: বহাইকে এম ফার্ম এবা ফার্মাসিউটিক্স এবা ফার্মাসি কলাইশা কক থাই বাইখাই আগরতলানি রিপসেট রং সরং নগ এডমিশন নাহারিমান

0: और बेबागै कायब्रै कायब्रैसि तंगोहनि साजागो हंकाय और एडमिशन नानानि हंकाय जे कैंडिडेट एबा रंगसिरं तंगनाय रबरक रीजनल इंस्टीट्यूट ऑफ फार्मास्यूटिकल साइंस दे टेक्नोलॉजी वो नाजाक नाय थाय हंखा हंकाय बरक जे एकेडमिक इयर एबा बिसि 2026-2027 পাইজাক না নাই তেই বরক অর কোর্স এবা যে সাবজেক্ট নিব মুখা মাস্টার অফ ফার্মাসি এবা ফার্মাসিউটিক্স সিট হা বুক চাচু থাকে হা কাইব্রী অর আনরিজার্ভ নিবাগে কাইনই এস টি রং নিবাগে কাইনই এস সি নিবাগে নীল হাই আবুনি লগিও যে নামমানী রংসং বেরামনি ডকুমেন্টস রগ্রমানো পাইথাক সালমারি রেখা অক্টোবর তালনি আবকা ফাইনে তালনি স্নি সালমারি জরা অব হাইকেন তঙ্গ তে কাইসা তিপ্রা হাস্তে রক চিনি বাগে না বেলা কেন ককটুন কাহাম চিনি অর যে তিপ্রা হাস্তে সরকার ফাইজিং থেকে চিনি শাক হামক্রাইনি বাগে চিন থাকলে মানে আব হাইকে জিবিপি হসপিটাল এফা জিবি হসপিটাল কতাল কাইসা অংখা আইসিইউ ইন্টেনসিভ কেয়ার ইউনিট খুলক জাকা আর বেবাগী চুকি রাজাকা কাইচুকু তে কাইসা অংখা ডিপার্টমেন্ট অংখা সিএস এস ডি আবংখা সেন্ট্রাল স্টেরাইল সাপ্লাই ডিপার্টমেন্ট আবো ফিয়ক জাকা অব সুপার স্পেশালিটি ব্লক গ খ্লক জাকানি সাজাগো
1: ফাদে হেকে তাবক সং বিসকাঙ্গ থাংলে না দেখিছা আবং খাত চিনি তে প্রহাসে ও তামতম সেবক রগত লাং জাগাই তং আবন কিছে নাই নেলে ওয়াকিন ইন্টারভিউ নে বখক বিশিং তুই গেস্ট লেকচারার তলাং জাগাই তং এবা তলাং জাগ নাই আবনি আমজন নাহা জাগনাই বরং ইন্টারভিউ নাহা জাগনাই অ সেপ্টেম্বর তালনি সাল থামচি নৈশা নৈচি দক ইংরেজি বিশি ফুংনি দাম চিসাও বরংনি ইন্টারভিউ অংনাই কলেজ অফ এগ্রিকালচার ত্রিপুরা লেম্বু ছড়া আথায় বুক চাচুক থাইরক দঙ এগ্রোনমি দঙ কাইসা এগ্রিকালচারেল এক্সটেনশন নি আচুক থাই দঙ কাইসা এগ্রিকালচারেল ইকোনমিক্স নি আচুক থাই তঙ্গ কাইসা এগ্রিকালচারেল ইঞ্জিনিয়ারিং আচুক থাই তঙ্গ কাইসা এগ্রিকালচারেল স্ট্যাটিস্টিক্স এবা বায়ো স্ট্যাটিস্টিক্স ও তঙ্গ কাইসা তে ম্যাথমেটিক্স ও তঙ্গ কাইসা ফিজিক্যাল এডুকেশন তঙ্গ কাইসা আচুক থাই বিনি বাকি তেব কাহামকে সাইমানা নি বাকি কলেজ নিবাকি ওয়েবসাইট জাকা https://cuatripura.ac.in ওয়েবসাইট নাই মানো
0: মাই কেন চং ফেরাং বেদেগ আবংখা টিইএলবি একবা ত্রিপুরা ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড অব কাইসা ইন্টারভিউ নাজাক নাই হিনি সাকলাই জাকা আবো বুচাচক থাইংখা ইলেকট্রিক্যাল লাইসেন্সিং কন্ট্রাক্টরস এবা সুপারভাইজার্স এবা ওয়ার্কম্যান গাই অবনি ইন্টারভিউ নাজাক নাই বাইকে কাইসা সালমারি তো লাই থাঙ্গা তেই পাইথাক তেকেসা সালমারি তঙ্গ আবংখা সেপ্টেম্বর তালনি নই চি চার সালমারিনি অব নাজাক নাই গোর্খা বস্তিনি ফুংনি দাম চিসা তামমানি সিমি সারিকনি দাম ব্রৈ চি সারিকনি দাম ব্রৈ চি জরা
1: তাই তঙ্গ সিআরপিএফ নি বাকি থাকরং এবার ক্রেরা বিদ তলাং জাগাই আচুক থাই থাই রংনি এবার থাকরং রংনি বাকি বেলাইখেন নামমানি বুক চাচুক থাই তলাং জাগাই গাইবাচি রংমারি সানজাকা মাধ্যমিক পাস তাই বিগি থা গরং অংনানি নামাই উমর খাই রাজাকা বিশি চিচার নিশিমি নৈচি থামনি বিশুঙ্গ খাজাক বসং রংনি বাকি হিংকাই রায়দান রক সৌন উমর ফলক রাজাকাই কয়লাই রানানি অনলাইন পাইথাক সাল ও সেপ্টেম্বর তালনি থামচিনি বিশুঙ্গ তাই বরংনি আমজমুং নাহারমানি যত সাকলাই রাজাকনাই কলেটারনি বিশুংতিনো

0: ভাইগেন তঙ্গ এনআইটি আগরতলা ও অব নন টিচিং এবার যে ফরংনাই এবার ফরংনাই যে গিয়া এবার নন টিচিং নি বাকি কাইসা লংজাকনাই আবো অংখা টেকনিশিয়ানস রনি বাকি জুনিয়র ইঞ্জিনিয়ার তে ফার্মাসিস্ট অব অ সেপ্টেম্বর তালনি নৈজি সালমারি আবো অংখা সালনি সেকাং ন চেংমানি আবো তংনাই অক্টোবর বেসকাং তালনি নৈজি সালমারি জরা
1: রেল মন্ত্রক এবার রেলওয়ে ডিপার্টমেন্টনি বাকাকতেই কিসা বুক চাচুক থাই সুপুং জাকনাই আবো অংখা অ্যাপ্রেন্টিস বুক চাচুক থাই দঙ কাইব্রী সা সাই কাইব্রী রা স্নি চি সা রংমারি সানজাকা মাধ্যমিক হায়াকে বিনলগি আইটিআই পাস অংনানি নাংনাই উমর খাইরাজাকা বিশি নৈচি ব্রী খাজাক বসংরগনি বাকি হিংকাই রায়দান রক্ষসাওইন উমর বফলগ্র জাগনা হিনি সাজাকা কয়লাই রানানি পাইথাক সাল ও সেপ্টেম্বর তালনি সাল নৈচি স্নি নি বিশিঙ্গ তে বরংনি আমজং মং নাহারমানি থাই তেই সাল র কলেটানি বিশিংতিন সাকলাই রাজাকনাই
0: আর ত্রিপুরা ইউনিভার্সিটি নি ফাইসিংতিকে কাইসা প্রজেক্ট নি বাগৈ বুচাচক থাই সাকলাই জাকা আবো অংখা রিসার্চ অ্যাসোসিয়েট তেই ফিল্ড ইনভেস্টিগেটর ও রং সরং নাই রক বরক 2024 নিশিমি 2026 নি বিশিঙ্গ পাস খাইজাক রক নি বাগে সিমিসে বরক অবহাইকে এম আর এস এবা রুরাল ম্যানেজমেন্ট তেই ডেভেলপমেন্ট অ বেদেক নি অ বেদেক নি বিশিংতিকে সাকলাইজাকা গাই অর প্রজেক্ট নি বুমুং অংখা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট স্টাডি অন এজি ভেহিকলস আন্ডার ডে এন আর এল এম অর যে বরক ও প্রজেক্ট নতুল নাইংখা অরবিন্দ মহাতো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রুরাল ম্যানেজমেন্ট ডিপার্ট এন্ড ডেভেলপমেন্ট বেদেকনি বখরব এংকাই অর কাইসাংখা রিসার্চ অ্যাসোসিয়েট নিবাগী খরক নিতলাংজাকনাই তে কাইসাংখা ফিল্ড ইনভেস্টিগেটর নিবাগী খরক তানতলাংজাকনাই এংকাই রিসার্চ অ্যাসোসিয়েট নিবাগী হিংকাই তাল বাজরা ও প্রজেক্ট তংনাই ফিল্ড ইনভেস্টিগেটর নিবাগে হিংকাই তাল থামজরা তংনাই
1: স্টেট ব্যাংক নি বাকাকতেই কিসাবুক চাচুক থেরক সুপুং জাকনাই আবো হংখা স্পেশালিস্ট অফিসার ইনভেস্টমেন্ট অফিসার তে জুনাল প্রধান বিনি বাগে বুক চাচুক তাই তঙ্গ কাইনৈরা সিনি রংমারি সানজাকা গ্রেজুয়েট তে ডিগ্রি পাস অংনা নাংনাই হেকবা পিজি পাস অংনানি নাংনাই বরংনো সকাং ও সাকলাইজাক রংমারি রক গনাং রং সকাং সেব রাজাকনা হিনি সাজাকা উমর খাই রাজাকা বিশি নৈচি থামনি সিমি বাচি নি বিশিঙ্গ কয়লাই রানানি পাইথাক সাল ও সেপ্টেম্বর তালনি সাল নৈচি বা তে বরংনি আমজং মং নাহাজাংনানি থাই তে সাল রক কলেটানি বিশিংতিন সাকলাই রাজাকা আসক জরা সং নাইলাইকা সেবক বরক দলাংমানি কগ্র
0: তিনি নবতিবার ফাইজিঙ্গ সাকলাইজাকা হাইন হাই চুমুই কবলজাক তংনাই তে ওয়াতে কিসামিসা বাক্সা থাইরক ওয়াতে গবাং ফাইমানো সাকানি তংমারি তংনাই থামচি বা পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস তে চাংমারি তংনাই নৈচি বা ডিগ্রি সেলসিয়াস নবর তুই হকুনি শিবকমারি সাকাও তঙ্গ চুকু চার পার্সেন্ট তে খামাও তঙ্গ স্নিচি পার্সেন্ট
1: চিনিয়া ফব জরা খচরি ফাইরে রক্ষাবা ফাইদি হাইকে বাসানানি সাকাং রচা মুংতাংসা খানাই নালেন তিনি রচামুঙ্গ খরং রেখা উষা দেববর্মা

0: माने जे जे ताबुनि चेरे रंगनि कक सामानि अमा हायनाय अकरा रंगनि कक सामानि अमा हायनाय इंकायते गय थाना मुसंग दो इ सिगांगो तो जानि कक बस थिरो का हेदा दाबुनि बागे आगो थाना उमु तंगिया
1: इ इ इ
0: अबां सावै रिके आनि कोन बुइ बस थिरो गय थांबायन काबुनि जे कक फिरो नाय तो बुइ थिरो गय दं तो औ औ औ बुइ बस बाते थिरो गय ताम खैनन ना वालै माबो कासनि लय कक फिरो लय माबो कासनि लय हाय दिया बाय
1: इ इ हाय न
0: एंकाय सिगांगो खरकता Warrington pizza. Warrington pizza gambono khas khairgo pai. Bini mokol pizza nugya. Abosi bana ta sha chini tongo bini mokol bo nugya. Bini busa bo mokol kaha bo nugya. Bini bihi bo mokol nugya. Ga mokol nugya tu tu sie ta sha ana chini tongo. Ga bo hai borong ni ba gita mo wan pe ha ya da. Ga bo ni ba ge bini mokol chini nugya. Ga mokol nugya ni ji bo nugya tong die. Uni kong no কাছে কক সাবই থাকে বিনি কক সাজায় ন হাইয়া মানে তাবো সিং তাবো আনি বয়ে সাতাইশ বছর দঙ্গ এনকে আনি আনি তাবো আন চলাই দশ বছর চেরাই তোমায় দশ বছর নিচেরাই কক সামাবে আনি কক সামা তো মিলে গেলাক হাই দেবা বিনে অকরা বড় কে চেরাই না কই নানা নি দাঙ্গ কে চেরাই যাও কারণ বড় মিনা পা কে বল চেরাই বলছিয়া সম্পন্ন ষোলো বছর বরং সিং কই নাও আবু হাগে জিম্মা নাও আবু সি বড় মিস্ত্রিং তাই বিল হাই দিয়া বাই নাবো নকি সাবি বাই নকি তাই বসিও
1: সাল আং তো সাই দো নাই দো দিতা দো হামবাই
0: বাই
1: ফাইডি জং তেব নাইলাইনাই ওমা হাইকে হ্যালো
2: হ্যালো তাই চা পাঙ্গে ফুংকা হামাং রবীন্দ্র সাহারি যাও
1: দদ সাড়ি তাম সানা নিখো
2: সাতিরে না বাই আংকে কক বর্তমান থানা বাগে বাই তাই চা কব গুঙ্গ আই চা কয় নো রে বাই মানে কে সিনে এফএম হদয়েন তো ও সাপ আই মানে না আং থানা মো সঙ্গ বাই জং বো জং হাইকে ন কক থাদে ও লক দাক থাই দে বুই কল খাইছি নি খাইছে মাই আং তো ও অবন ডিসটার্ব দাক খাই দে আং কল যাও তা বাই
1: আবু আবু তো ও কল খাই রগ বাকসা ও তাই কল খাইমান খামা ও কল ইয়াচাক সুক মানি হাই তো কক দুক জয় থিঙে দিবা আবু হাইরুম গোটা আবু তো নাই ন আবু সালব্রুম তো আসে জরা জরা ও কক দুক জয় থাঙ্গ ই লাইন হাবসু গিয়া নেটওয়ার্ক হামসু গিয়া ফানঙ্গি মানো আবন বাকে ফানঙ্গি মানো
2: মারে ফানাং থং ইয়া
1: ফানাং থং দ দ দ দ খাই
2: মনো কোনো কইয়া মানে কি
1: দাপটা খাই আও আও দিস কল খাইনে রগনি কগন সাই তং দ আং বতা খরব নিন কগন আং বুঝি মান খা ইনকে দ ফারি জং টেব খানা লায় না চিন্তা খুক সংসাব তং লাইন দ হামবাই ফারি গে দক টেব সংচিনি ইয়া ফাওতে সতি বা ন তং শিও 5 মিনিটস গে অবন অবন বিশিং জং কক সানানি চাই তক নাই হ্যালো
3: কিপিং কোসানি তো অহম কমবাই বড় কাম কম তো বিচা এ তাতা তোকে বাং ভাষা ও বাংটা আমরা চিনি তো পাছি জানাঙ্গ চিন তো পারে যে ফাইল খাই চিন তো ফাইল বাংখা তাতা লো বাংখা তাগো বাংখা চিন তো পা গরিব বাংখা গ্রাম করি কে চিন তো বিচা তাও লাতকে শিখো চিন তো বিচা
1: শিকো কেতো আবু হাই শিকো র কইতো আগে নিশমি যত থায়ন তঙ্গ
3: দপসি দপসি হাফ তো চিন্তা পাছি শিকো নেনা পাঙ্গ কথা
1: আ
3: এবার মাছি নে গলা কই শিকো দেবার মাছি নে গলা শিকো কিন কে তো বে কে তো বাত মাছি না তো না সকাই মাই তা আমি আম সব ও তো মু ছাই আং গাই চিন্তা মক কম নাই চিন্তা পনু মে আং হামজন তো বাদ না কাম তুম শিকো জাত নি কেনে নো সব নগো দাছিন সা আজি কুলি রব নগো মা হাইব লে তার নগো হাপু কুলি রব কুলি বসে সিন হিসা কাকা মো আইতা চিন বড় কিন তো পা ন ফাজিল চালাক কাতাল ঠকাই

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। নতুন দিল্লিতে আজ নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক 2026-এর উদ্বোধন করবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্কফোর্সের প্রধানদের দুদিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সংক্রান্ত 13টি মামলার সুপ্রিম কোর্টে আজ একযোগে শুনানি হওয়ার কথা। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, আগামীকাল থেকে আন্তর্জাতিক আকাশসীমায় ইরানের বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে ভারত আজ শ্রীলঙ্কার

মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। গুজরাটের কেভারিয়ায় একতা নগরে এই ঐতিহাসিক অনুষ্ঠানের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। এই উপলক্ষে রাষ্ট্রপতি বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগকে 2024 সালের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করবেন। উল্লেখ্য, কাহিনী চিত্র বিভাগে এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370। ওই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ইয়ামি গৌতম সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন মামুত্তি মালায়ালাম ছবি ব্রামা ইউগম এবং কার্তিক আরিয়ান হিন্দি ছবি চান্দু চ্যাম্পিয়ন এর জন্য। তামিল ছবি আমরনের জন্য রাজকুমার পেরিয়াস্বামি সেরা পরিচালকের পুরস্কার পেতে চলেছেন। অন্যদিকে তেলুগু ছবি কালকি 2898 এডি সেরা জনপ্রিয় বিনোদনমূলক চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। স্বতন্ত্র বীর সাভারকর ছবির পরিচালক হিসেবে রণদীপ হুডা সেরা নবাগত পরিচালকের পুরস্কার পেতে চলেছে।

0: অকাহিনী চিত্র বিভাগে আনন্দ এল রায় স্ট্যাচু অফ ইউনিটি একতাকা প্রতীক ছবির জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন। এই বিভাগে সেরা নবাগত পরিচালকের পুরস্কার প্রদান করা হবে রবি রাজ মুর্মুকে তাঁর সাঁওতালি ছবি আঙ্গেনের জন্য। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। প্রবাদ প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ এই ছবিটি। যৌথভাবে সেরা শিশু শিল্পের সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ পালধি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক 2026 উদ্বোধন করবেন। জলবায়ু সহনশীল জল ব্যবস্থাপনা বিষয়ের উপর ভিত্তি করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জলশক্তি মন্ত্রক জানিয়েছে, এই আন্তর্জাতিক সম্মেলনে অংশীদার দেশ হিসেবে নেদারল্যান্ডস ও জার্মানি এবং 14 রাজ্য অংশগ্রহণ করবে। এ মাসের 25 তারিখ পর্যন্ত এর অঙ্গ হিসেবে একটি আন্তর্জাতিক প্রদর্শনীরও আয়োজন করা হচ্ছে। এই প্রদর্শনীটি সুস্থায়ী ও জলবায়ু সহনশীল জলসম্পদ ব্যবস্থাপনার জন্য উদ্ভাবনী প্রযুক্তি সকলের সামনে তুলে ধরার একটি মঞ্চ হিসেবে কাজ করবে। এর পাশাপাশি পানীয় জল ও স্যানিটেশন বিভাগ দ্বিতীয় আন্তর্জাতিক ওয়াশ সম্মেলন 2026 আয়োজন করবে। এই সম্মেলনে পানীয় জলের সহজলভ্যতা, স্যানিটেশন পরিকাঠামো, স্বাস্থ্যবিধি সংক্রান্ত আচরণ এবং জনস্বাস্থ্যের বিষয়গুলির উপর আলোকপাত করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্কফোর্স ANTF এর প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো NCB দুদিনের এই সম্মেলনের আয়োজন করছে। নেশার কুপ্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। সম্মেলনের মূল ভাবনা যৌথ সংকল্প, অভিন্ন দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, শ্রী শাহ মাদকের বিরুদ্ধে সচেতনতার প্রসারে একটি টেলিভিশন কমার্শিয়ালের আনুষ্ঠানিক প্রকাশ করবেন। একই সঙ্গে লখনৌ ও দেরাদুনের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনের নতুন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। 36 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ANTF এর প্রধানরা সম্মেলনে যোগ দেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। ফ্রান্সের বিদেশমন্ত্রী জন অয়েল ব্যারোর সঙ্গে বৈঠকে ইউক্রেন সমস্যা, বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়ে কথা হয়েছে। ইকুয়েডরের বিদেশমন্ত্রী রবার্টো কুরির সঙ্গে বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করা, জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালস কর্মী প্রশিক্ষণ, বহুপাক্ষিক মঞ্চে সহযোগিতা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে মত বিনিময় করেন শ্রী জয়শঙ্কর। স্লোভাকিয়ার বিদেশমন্ত্রী জুরাস ব্লানানের সঙ্গেও কথা বলেন তিনি। দ্বিপাক্ষিক বিভিন্ন কার্যক্রম ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। হাঙ্গেরির উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী অনিতা অরবানের সঙ্গেও বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী। অধিবেশনের ফাঁকে ডক্টর জয়শঙ্কর সুইজারল্যান্ডের বিদেশমন্ত্রী ইগনাজিও ক্যাসিস এবং নাউরুর প্রেসিডেন্ট ডেভিড এডিয়াংয়ের সঙ্গে বৈঠকে ভারত EFTA বাণিজ্যিক ও অর্থনৈতিক চুক্তি কার্যকর হবার পর দুপক্ষের অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করেন। জনসেবা থেকে দেশ সেবায় এই মঞ্চকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান, একটি প্রতিবেদন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 2014 সালে শুরু হওয়া স্বচ্ছ ভারত মিশন পরিচ্ছন্নতাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও সামাজিক আন্দোলনে পরিণত করেছে। স্বচ্ছ ভারত মিশনের আওতায় দেশে 12 কোটিরও বেশি গৃহস্থালি শৌচাগার ইতোমধ্যেই নির্মাণ করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশনকে জন আন্দোলনে পরিণত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণও বিশেষভাবে উল্লেখযোগ্য। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী মনে করেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে স্বচ্ছ ভারত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
2: স্বচ্ছ ভারতের সহায়তায় ভারতবর্ষে অনেক উন্নতি হয়েছে। যে ম্যাসিভ একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের ফলাফল আমরা পেতে শুরু করেছি। আগামী দিনে সারা ভারতেই শৌচালয় সবার জন্য হয়ে আসবে এবং সমস্ত রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট আজকাল ঝকঝক টকচকে করছে। আগামী স্বচ্ছ ভারত প্রকল্প আমাদের দেশকে বিকশিত ভারত করার জন্য একটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ অংশ নিতে থাকবে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয়, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন।

কল্যাণ লাহা আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সংক্রান্ত 13টি মামলার আজ সুপ্রিম কোর্টে একযোগে শুনানি হওয়ার কথা। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। আজকের শুনানিতে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে কমিশন শীর্ষ আদালতকে অবহিত করবে বলে মনে করা হচ্ছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সংক্রান্ত অভাব অভিযোগ ও আপত্তির নিষ্পত্তি করার লক্ষ্যে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক গতকাল স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। সিইও অফিসের পক্ষ থেকে ইতোমধ্যেই সেই সব ভোটদাতাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে এসআইআর প্রক্রিয়া, যাদের নোটিশ দেওয়া হয়েছে। সিইও দপ্তরের পক্ষ থেকে অবশ্য স্পষ্ট জানানো হয়েছে, নোটিশ দেওয়ার অর্থ এই নয় সেই ভোটদাতাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, আগামীকাল থেকে আন্তর্জাতিক আকাশসীমায় ইরানের বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। আমেরিকার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে আগামীকাল থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধ হয়ে যাবে। কোনো দেশের কোম্পানি ইরানকে জ্বালানি সরবরাহ বা বিমান অবতরণের সুবিধা প্রদান করলে অথবা টিকিট বিক্রি করলে তারাও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে। ঝাড়খণ্ডের লোকসংস্কৃতি ও প্রকৃতি পুজোর অন্যতম প্রধান উৎসব করম আজ রাজ্যজুড়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। করম উৎসবকে ফসল রক্ষা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং ভাই বোনের মধ্যে অটুট বন্ধনের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এদিকে করম পুজো উপলক্ষে আজ পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দপ্তর এক নির্দেশিকায় জানিয়েছে, সরকারি ও বেসরকারি সাহায্যপ্রাপ্ত দপ্তর, কর্পোরেশন, শিক্ষা প্রতিষ্ঠানে আজ ছুটি থাকবে। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে ভারত আজ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। জাপানের নিশিনে এই খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10:30। বাংলাদেশকে 114 রানে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। অন্যদিকে শ্রীলঙ্কা সেমিফাইনালে পরাজিত করে পাকিস্তানকে। ভারতের মহিলা দলও আজ কোয়ার্টার ফাইনালে জাপানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। নতুন দিল্লিতে আজ নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক 2026 উদ্বোধন করবেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। খবর শেষ হলো।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ আজ থেকে শুরু হচ্ছে, তা চলবে আগামী 24শে সেপ্টেম্বর পর্যন্ত। মোট 52টি ব্লকের মধ্যে 38টি ব্লকে ভোট গ্রহণ করা হবে আজ ও আগামীকাল। 6টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হবে আগামীকাল ও 24শে সেপ্টেম্বর। এই 6টি ব্লক হল করবুক, রূপাইছড়ি, অমরপুর, অম্পি, মাতাবাড়ি ও ডম্বুরনগর। উল্লেখ্য, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় 8টি ব্লকে ভোট গ্রহণ করা হবে না। এই ব্লকগুলি হল চরিলাম, নলছড়, ডুকলি, বেলবাড়ি, ওল্ড আগরতলা, জিরানিয়া, হেজামারা ও লেফুঙ্গা। এডিসির 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনের মধ্যে 2,954টি আসনে আগামী 28শে সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলায় কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন জেলাশাসক ডক্টর বিশাল কুমার। 26 সেপ্টেম্বর বিকেল 4টে থেকে 29শে সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। এই সময় 5 বা তার বেশি মানুষের জমায়েত, সভা, মিছিল, লাউডস্পিকার ব্যবহার এবং সমবেত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। ভোটের দিন ভোট কেন্দ্রের 200 মিটারের মধ্যে বিশেষ বিধিনিষেধ জারি থাকবে। নির্দেশ অমান্য করলে ভারতীয় ন্যায় সংহিতার 223 ধারায় ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে আসন্ন পুর নগর পঞ্চায়েত নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ গতকাল শেষ হয়েছে। আগামীকাল দাবি ও আপত্তিসমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে। ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 25শে সেপ্টেম্বর। রাজ্যে আসন্ন পুর নগর পঞ্চায়েত নির্বাচনে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা 784টি। এর মধ্যে রয়েছে আগরতলা পুর নিগম, 13টি পুর পরিষদ ও 7টি নগর পঞ্চায়েত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা শারদোৎসব ও মায়ের গমন অনুষ্ঠান নিয়ে গতকাল ক্লাব প্রতিনিধিদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করেন। আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বৈঠকে অধিকাংশ ক্লাব প্রতিনিধি আগামী 23শে অক্টোবর মায়ের গমন অনুষ্ঠানের প্রস্তাব দিলে তা গৃহীত হয়। বৈঠকে আইজি ইপ্পার মঞ্চাক জানান, পুজোর চাঁদার জন্য জোর জবরদস্তি হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এবারের দুর্গাপুজোয় ডিজে বাজানোর অনুমতি দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন। পুজোর নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বৈঠকে জানানো হয়।

এডিসির ভিলেজ কমিটি নির্বাচন উপলক্ষে রানীরবাজারের গীতাঞ্জলি হলে গতকাল বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন দিক, বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করা এবং প্রচারে আচরণবিধি মেনে চলার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে মজলিশপুর মণ্ডলের পদাধিকারী, বুথ সভাপতি ও দলীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 সেপ্টেম্বর রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে যাচ্ছে মন কি বাতের 138তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 25 সেপ্টেম্বর রাত 11:45 পর্যন্ত। রাজ্যে 2 থানার ওসি সহ পুলিশের 3 ইন্সপেক্টরের রদ বদল হয়েছে। বিশালগড় থানার নতুন ওসি হয়েছেন বাবুল দাস এবং ছৈলেংটা থানার ওসি হয়েছেন জয়ন্ত দেবনাথ। অন্যদিকে ইন্সপেক্টর গোপাল শুক্লদাসকে গোমতী জেলা থেকে ধলাই জেলায় বদলি করা হয়েছে। গতকাল পুলিশ সদর দপ্তর এ খবর জানিয়েছে। জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের শুটিংয়ে গতকাল ভারত 3টি পদক জিতেছে। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে হিমাংশু ধিলান রৌপ্য পদক এবং রুদ্রাংশ পাতিল ব্রোঞ্জ পদক লাভ করেছেন। একই প্রতিযোগিতার পুরুষদের দলগত ইভেন্টেও ভারত একটি রৌপ্য পদক পেয়েছে। পদক তালিকা 4টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ সহ মোট 6টি পদক নিয়ে ভারত বর্তমানে দ্বাদশ স্থানে রয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রশ্রীতে ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের ফরওয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের গতরাতের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা 2-2 গোলে শেষ হয়। ফলে উভয় দল 1 পয়েন্ট করে পায়। আজকের আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। আগরতলায় সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 9.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধে 7:55।

আকাশবাণী আগরতলা ককটমা পর্ব সমীর দেববর্মা কেন্দ্রনী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দিল্লি কাতাল ফেকজাক মানিয় কেবিং মুংনি টাস্ক ফোর্সনি হাস্তে তাই কেন্দ্র বাই নাইকলজাক আমসাইরকনি বরক্ষরক রগ্ন তুই ফিলতাম্ব সম কগলাম ন চেঙিরবান আপনারগী ব হজাক বাংরা বাকি টিভি কমার্শিয়াল নব কারিবান অ পান্ডাব হাস্তে তাই কেন্দ্র বাই নাইকলজাক আমসাইরকনি বিশিং কাহাম পারফর্ম খাইজাক এ এন টি এফ ন সকার দজাগান তাই এন সি বি নি কাতাল খাইজাক সাজকজাক ওয়েবসাইট ন চল খাই রান মন্ত্রকর প্রফেসর ডাক্তার মানিক সাহা অসামতাই তেরতাই মায়ের গমন পান্ডা তি মিয়া ক্লাব নি তিফাং আদং রকবাই টিআর ইংলাই মুং কগলাম সালাইখা আগরতলাও মুক্তধারা অডিটোরিয়াম সংসারজাক কগলাম গবাংকু ক্লাবনি আদং রক বসকাংনি অক্টোবর সাল নৈশি থাম মায়ের গমন পান্ডা সংসারানি খাপুরজাকমা বাকে অ সাল নন চঙৈ নাহারখা কগলাম আইজি ইপার মঞ্চাক সাকা মতাইনি বাকে ফানখে চান্দা খাংমানী নুকজাখে কেরংনি ইয়াপ্রি ক্রাখেরম জাকনাই আও বাই বাকসা টাকলাইনি অসামতায় ডিজে তাম্মানী গসিমুং রাজা গলা খনিব সাকা মতায় নাংমা সঙ্গনাই মতাগ্রানী কগব সালাইজাখা কগলাম এডিসি ভিলেজ কমিটিনি চংবারিনী ইলেকশন ডিউটি ভোট নাহার মুং তিনি সিমি চেংজাগান আবো বসকাং সালনৈসি ব্রিজরা টঙান যতই বাচিনী ব্লকনি বিশিং থামচিচার ব্লকনি ভোট নাহার জাগান খনা তাই বসকাং সালনৈসি থামজরা কাইদক ব্লকনি ইলেকশন ডিউটি ভোট নাহার জাগান বসকাং সালনৈসি থাম তাই সালনৈসি ব্রিয় অ কাইদক ব্লক উংখা করবুক রূপাইশরি অমরপুর অম্পি মাটাবারি তাই দম্বরনগর খোরসাথাইকলাইও বাতাইনাই রগ ও আশুকথাই রগ বাতাইয়াউইনও কপ্লাই ইংমা বাই কাইচার ব্লক ও বোট নাহার জাগলাক অ ব্লক রগংখা চরিলাম নলছর দুকলি বেলবারি উল্টাগরতলা জিরানিয়া হেজামারা তাই লেফুঙ্গা এডিসিনি বারা চারচিসিনি ভিলেজ কমিটি ও যতই ব্রৈ সাই বারা চুকুচিসিনি আশুকথাইনি বিশিং নৈ সাই চুকুরা বাচিবরি আশুকথাইও অ সেপ্টেম্বর তালনি বসকাং সালনৈ সিচারও বোট নাহার জাগান এডিসি ভিলেজ কমিটি চংবারিনতি সালথাং ত্রিপুরা হাংখর কিসাসে কাসমুং রাইজা সাকলাইখা হাংকর নাইকলফাং ডাক্তার বিশাল কুমার বসকাং নৈচিদক সেপ্টেম্বরনি সারিক দামব্রীনি সিমি নৈচিচুকু সেপ্টেম্বর ফুং দামদক জরা ও দাগিমং ফনাংজাক টঙ্গান আ জরাব খরক বাণী

selai kabang borok kothum laimung himbotok koglam loud speaker tai thanchaka malkhung laihya tongnani dagimung rakha chongbarini salo booth center ni noira mitar ni bisingo o alaida kasumung raida phanang jakha dagimung tiya hanke bharatiya nei sanghita ni noira noichitham raida tei lam nahar jaknai haste obus kang auli tai nagar panchayat chongbarini vote kendra ni sanam grama voter list ni saka sanmung tai kebengmung yasakma samung miya paikha o talni salni sithamo sanmung tai kebengmung ni samung paisuk rajagana vote kendra ni mungbotangka rajagana o talni buskang noichiba salmariwo bebagi chongbariwo vote kendra ni sanam grama vote kendra ni thaiyangkha kaisnira chatchibrui obuni bising auli puronai khrai kaisitham puroporishot kaisini nagar panchayat ও সেপ্টেম্বর তালনি বসকাং সালনাইসি চার এডিসি ভিলেজ কমিটি চংবারী নাহারজাগমা আমচাই রগ হাফাংনি টাংনক দরবানক রাং চুবানাই মথা তাই কুবুন যত মথারগ্ন খলবজাক টঙানো হাস্তে হাফাংনি বখাকতৈ ককমুং কাইসাও অ ককটমা সাকলাইজাকা আগরতলানি আসাম রাইফেলস পাবলিক স্কুলনি আগিনি পরিনাই সৌরভ সিনহা ভারত নাইমথাং বদলনি কর্পস অফ ইন্ডিয়া ইঞ্জিনিয়ার্স লেফটেন্যান্ট ডঙ্গৈ কমিশন মানখা বিনি অ চা সামুনি বাকে বরমবাই কুংচুকজগমনি ককসাকা আসাম রাইফেলস জাপাননি আইচি নাগুয়াও সংসাজাক এশিয়ান গেমস শুটিং মিয়া ভারত কাইথাম মেডেল মানখা চোলারগনি চি মিটার এয়ার রাইফেলস সাইসুংনি ইভেন্ট হিমাংশু ধীলন রূপফাই মেডেল তাই রুদ্রাঙ্ক পাটিল ব্রোঞ্জ মেডেল মানখা অ বাতাই মুঙ্গন চোলারগনি পালখে থমানি ইভেন্ট অব ভারত কাইসা রুকফাই মেডেল মানখা বেবাগে রুকফাই লেব্রী তাই লেবনি ব্রোঞ্জ খবৈ কাইদক মেডেল তি ভারত তাবুক ফিল চিসা থাই তঙ্গ তাবুক নবটিবনি ককটমা তিনি নখাও চুমুই কবলজাক টঙানো হাস্তিনি বেবাগ হাঙ্কর ফেরাঙ্কি ওয়াতি ওয়াউমান হনি সাকা বয়ার খক নাইখং তিনি সালনি তুমারি সাকাও 35 ডিগ্রি সেলসিয়াস গানাগিনি ও টঙিমানো আইসুকনি তুমারি খামাও 25 ডিগ্রি সেলসিয়াস আগরতলাও ফুং দাম্বা ছতি থামচি জরাতেই ওয়াতি কলাইখা চুকু 0.4 মিলিমিটার ককটমা তাবুনি বাকি অরণ্য পাইখা ওলি ককটমা আওয়াই এঙ্গানো তিনি হর দামসিনী ছতি বেড়েছি বাবা

0: আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধুবিধু দুই ভাই ছোটাছুটি করে, তাই আনন্দে দুহাত তুলে নাচে। শুভ সকাল প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমাদের আজকের অভিজ্ঞাপন পর্বে। রবি ঠাকুরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আমাদের আজকের এই পর্বটি। আশ্বিন মানেই পুজো পুজো গন্ধ, শিউলি ফুল, কাশের বনে দোলা যেন মনকে উচ্ছ্বসিত করে রাখে সকলের। বাঙালির বারো মাসের তেরো পার্বণের শ্রেষ্ঠ পার্বণ দুর্গাপুজো, হাতে গোনা আর মাত্র কটা দিনের অপেক্ষা। তবে চলুন, অপেক্ষাকে সাথে নিয়ে আমরা চোখ রাখি আজকের পর্বে। আজ আপনাদের সঙ্গে আছি আমি শিল্পী, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি সুয়ে।

0: শ্রোতা বন্ধুরা, চলুন এবারে দেখে নেব আজকের এই দিনটি কেন বিশেষ, কিছু ঐতিহাসিক বিশেষ ঘটনা বলি। শ্রোতা বন্ধুরা, 1789 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় প্রতিষ্ঠিত হয় আজকের দিনে। 1792 খ্রিস্টাব্দে প্রথম প্রজাতন্ত্র গঠিত হয় ফ্রান্সে। 1862 খ্রিস্টাব্দে আব্রাহাম লিঙ্কন মুক্তি ছন্দের প্রাথমিক সংস্করণ প্রকাশ করেন।
1: ইতিহাসের পাতায় ঘটনাবলী যেমন রয়েছে, রয়েছে বিখ্যাত গুণীজনদের জন্মদিন। আজ 22শে সেপ্টেম্বর। আজকের দিনে 1916 সালে দীনদয়াল উপাধ্যায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ডানপন্থী হিন্দুত্ববাদী আরএসএসের অগ্রদূত। 1920 সালে জন্মগ্রহণ করেন সতীশ ধাওয়ান, ভারতীয় গণিতজ্ঞ এবং বৈমানিক প্রকৌশলী। জন্মগ্রহণ করেন আজকের দিনে সামসন এইচ চৌধুরী, বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পপতি 1925 সালে। আজকের দিনে জন্মগ্রহণ করেন 1933 সালে সত্য বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের রঙ্গমঞ্চ ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা।
0: ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, গান্ধীবাদী নেতা এবং পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেন, তিনিও জন্মগ্রহণ করেন আজকের দিনে। ভারতীয় বাঙালি নাট্যকার ও শিল্পী নভেন্দু সেন 2008 সালের আজকের দিনেই পরলোক গমন করেন। ভারতীয় নেপথ্য সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক এবং অভিনেতা এসপি বালসুব্রহ্মণ্যম 2020 সালে আজকের দিনে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন।
1: এই ছিল আমাদের আজকের ইতিহাসের পাতায় কিছু ঘটনাবলী। এবারে আমরা যাচ্ছি আপনাদের পছন্দের পর্ব, অভিজ্ঞাপন পর্বের আপনাদের লেখা লিখছি তোমায় পর্বে।

শ্রোতা বন্ধুরা, অনেক দূর দূরান্ত থেকে যে বন্ধুরা আমাদের চিঠি লিখে পাঠিয়েছেন, এই লিখছি তোমায় পর্বে প্রথমেই যে চিঠিটা আপনাদের পড়ে শোনাব, এই চিঠিটি লিখে পাঠিয়েছেন বন্ধু শীষ মোহাম্মদ, বীরভূম পাইকপাড়া নলহাটি থেকে। তিনি লিখছেন, অভিজ্ঞাপন কি লিখি তোমায়, বিষয় মা আসছেন। প্রিয় অভিজ্ঞাপন কি লিখি তোমায়, বিষয় দিয়েছেন মা আসছেন। আগরতলা রেলওয়ে স্টেশনে 11.5 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াল। 2964 কৈলাস আগরতলা সুপারফাস্ট এক্সপ্রেস S5 কম্পার্টমেন্টে এক ভদ্রমহিলা, লাল পাড় শাড়ি, উজ্জ্বল চোখ, সুন্দর মায়ের মতো দেখতে মহিলা বললেন, দেরি করো না, নামতে হবে। তার 2 মেয়ে আর 2 ছেলে, সঙ্গে কতগুলো প্রাণী। ও বাবা মহিষাসুর, তুমি এবার ঝামেলা করো না বাবা, নেমে পড়ো। মা 4 দিন আমি ওরকম ঝামেলা করে দাঁড়িয়ে থাকতে পারবো না। তা বললে হয়, যেটা নিয়ম সেটা তো করতেই হবে। কার্তিক বলে,

এই শহরের মল থেকে আমি এবার জিন্স কিনব। আরেক মেয়ে বলে, আমি বিউটি পার্লার না হয়ে যাব না, সবাই সাজুগুজু করে, আমি বা করব না কেন? দেখো তো লক্ষ্মী আমার কত সুন্দর মেয়ে, যা বলি তাই শোনে। আর গণেশ তার মতো ছেলে হয় না, কয়দিন আগেই তো তার পুজো হয়ে যায়। হ্যাঁ মা, এটা বোম্বাইয়া কালচার, বোম্বাইয়ে খুব ধুমধাম হয়। চলো চলো নামো নামো, প্ল্যাটফর্মে সবাই নেমে পড়ো। চায়ের দোকানে কয়লা ধরিয়েছে, তার ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে আকাশের দিকে উঠছে। খবরের কাগজওয়ালা এসে গিয়েছে। প্ল্যাটফর্মের ভবঘুরের লোকগুলো আড়ি মুড়ি মারছে, পিটির পিটির করে বৃষ্টি পড়ছে। মা তার দলবল নিয়ে নেমে আসেন। এই বৃষ্টি বাদলা দিনে কেউ কোথাও নেই, একটা টুকটুক তাও আবার ভাঁজ ওরা দাঁড়িয়ে আছে। এই যাবে নাকি? হ্যাঁ মা যাব, কোথায় বলুন? ওই যে রাজবাড়ি গো, আমার বাপের বাড়ি যাবে? হ্যাঁ মা যাব তো, আপনারা অনেকগুলো লোক আছেন, 50 টাকা দিয়েন। তাই দেব, চলো সবাই চেপে বসে। ইঁদুরটা পায়ের নিচে, ময়ূরটা ছাদের ওপরে, আর মহিষ বলল, আমি আর যাব কোথায় মা, এইটুকু রাস্তা দৌড়ে মেরে দেব। সিংহ, তুমি কি পারবে? আমিও দৌড়ে মেরে দেব। কতটুকু আর রাস্তা, এই তো সমান 4 দিন দাঁড়িয়ে থাকতে হবে। চৌরাস্তার মোড়ে পুলিশ টুকটুক আটকায় বলে, কোথায় যাবেন? এই যে হিংস্র প্রাণী নিয়ে যাচ্ছেন, লাইসেন্স আছে? ও বাবা পুলিশ, শোনো, আমার সঙ্গে ওরা বেড়াতে এসেছে, আমার লাইসেন্স লাগে না। সিংহ একবার হালুম করতেই পুলিশের মালুম হয় এ কঠিন ব্যাপার, সে দৌড়ে পালিয়ে যায়। আরেকটু পরে মায়ের বাপের বাড়ি চলে আসে। কই মা, ভাড়াটা দেন, বাপের বাড়ি এসে গেছেন। আঁচল থেকে একটা কাগজের নোট টুকটুকওয়ালার হাতে দেন। টুকটুকওয়ালা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল গলিতে তারা অদৃশ্য হয়ে গেল। বাড়িতে ফিরে ছেলেকে নোটটা দেখায়। এই নোট তো চিনতে পারছি না, কালকে ব্যাংকে গিয়ে দেখাবো, বোধহয় তোমাকে ঠকিয়েছে। সকালবেলায় উঠতে দেরি হয়, সে সোজা ব্যাংকে যায়। সে ম্যানেজারকে টাকাটা দেখায়। ম্যানেজার বলে, এই নোট তুমি কোথায় পেলে? এ তো ব্যাংক অফ চায়নার 10,000 ইয়েনের নোট, তোমার অ্যাকাউন্ট আছে? তাহলে জমা করে দাও, অনেক টাকার ব্যাপার পেয়ে যাবে। বাড়ি ফিরে দেখে তার ভাঙাচোরা রিশকা সোনার হয়ে গেছে। এতক্ষণে বুঝতে পারে সে কাকে কালকে তার রিকশায় চাপিয়েছিল। সে আনন্দে কেঁদে ফেলে, বলে, মা তুমি এলে, তোমাকে চিনতে পারলাম না মা, আমায় ক্ষমা করো মা। কাছে পেয়েও তোমাকে চিনতে পারলাম না বলেই হাউ হাউ করে কাঁদতে লাগল। শীষ মোহাম্মদ, পাইকপাড়া, নলহাটি, বীরভূম।

লিখছি তোমায় পড়বে, আপনাদের শোনাবো আপনাদেরই পাঠানো দ্বিতীয় চিঠি। চিঠিটি লিখে পাঠিয়েছেন কনক চক্রবর্তী, দেশবন্ধু পাড়া জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ থেকে। তিনি লিখছেন, সুপ্রিয় অভিজ্ঞাপন, মা আসছেন, শরৎরানী শিউলি পদ্ম অপরাজিতায় সাজিয়েছেন বরুণ ডালা, নীল আকাশের দরিয়ায় ভাসছে সাদা ময়ূর পঙ্খী, কাশফুল চামর নিয়ে তৈরি মণ্ডপ সজ্জায় শৈল্পিক কারুকার্য, কুমোর পাড়ায় মূর্তিতে শেষ তুলির টান, কোথাও মা রণংদেহী, কোথাও মমতার প্রতিমূর্তি, সাজছে শহর নগর গ্রাম গঞ্জ দোকানপাট, সারা বছরের না পাওয়া আর হতাশাকে এক পাশে সরিয়ে রেখে আলোকোজ্জ্বল হয়ে হেসে উঠবে বহিঃপ্রকৃতি অন্তঃপ্রকৃতি। তবে আমায় টানছে অভিমানী বর্ষারানী, যে মায়ের আগমনে বৃষ্টির জলে ধুয়ে দিয়েছে যত অবিলতা, পবিত্র করেছে মায়ের মাটির অঙ্গন, তাই এবারে মাকে স্বাগত জানাবে প্রত্যন্ত এক গ্রামে, যেখানে শহরে হাওয়া প্রবেশের ছাড়পত্র পায়নি। আমার অতীত, ছোটবেলা, বড় হয়ে ওঠা, দরমার ঘর, সাদামাটা বাবা মা ভাই বোন সবার প্রতি ভূদরের প্রাণ ভরে বুক টেনে নেবে। মহালয়ার ভোরে দেবীর আগমনী বন্দনায় বিশ্ব প্রকৃতি যখন আনন্দময়, চলে যাব দিগন্ত বিস্তৃত ধানক্ষেতের পাশে, মন ক্যানভাসে অপটু হাতের তুলি আঁকবে ঢেউ খেলানো সবুজ ধানের ক্ষেতের মাঝে সরু আল পথের সীমান্ত, প্রভাত সূর্যর গোল টিপ এঁকে দেবে কপালে, ঝিল থেকে সত্য তোলা শালুক দুলিয়ে দেবে কানে, গলায় শ্বেত পদ্মের মালা, হাতে শিউলি ফুলের কঙ্কন, পায়ে বকুল ফুলের মঞ্জির, পরনে পবিত্রতার শুভ্র বসন, ফুটে থাকা রাশি রাশি মখমলি নরম কচুরি পানা, ফুলের বাগিচা থাকবে মায়ের রাতুল চরণতলে, প্রত্যেক গৃহস্থের দুয়ারে থাকবে আলপনা, মাকে বুকে ধারণ করে ফিরে আসবে পুজো মণ্ডপে, যেখানে গ্রাম্য শিল্পীর অভ্যস্ত হাতে গড়ে তোলা মাতৃমূর্তিতে ঘরের মায়ের আদল, স্নিগ্ধ মধুর কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ, গ্রামের মায়েদের প্রণাম জানাবে নববসনে। প্রতিদিন পুজো দেখব, প্রসাদ খাব, ঢাকের তালে অপটু পায়ে ধুনুচি নাচব, সন্ধ্যায় পালা গান শুনব, মেলায় যাব, মোটা চালের ভোগ প্রসাদ খাব, অবশেষে এক রাশ ভালোবাসা শুদ্ধ বাতাস বুকে নিয়ে ফিরে যাব শহুরে জটিলতার আবর্তে। নিবেদনান্তে কনক চৌধুরী, দেশবন্ধু পাড়া জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ, পিন 7351 01।

শ্রোতা বন্ধুরা, লিখছি তোমায় পর্বে এবারে শেষ চিঠিটি আজকে পড়ে শোনাব। আর এই চিঠিটি পাঠিয়েছেন কলকাতার কালীনাথ মুন্সি লেন থেকে অঞ্জলি ভট্টাচার্য। অভিজ্ঞাপন, মাস সেপ্টেম্বর, বিষয় মা আসছেন, মা আসছেন, মা আসছেন জগৎ আলো করে। দূর থেকে শুনতে পাই

থাকে কাঠি পরে। নীল আকাশের শুভ্র মেঘ করছে ছুটোছুটি, শরৎকালের সোনালি রোদ হেসেই লুটোপুটি। শিউলি ফুলের আলপনা দেয় শিশির ভেজা ঘাসে, কাশ ফুলেরা দোদুল দোলে মনের উল্লাসে। নতুন জামা নতুন জুতো আসে পূজোর সময়, ঠাকুর দেখে ঘুরে বেড়াতে দিন থেকে রাত হয়। ভালো তো খাওয়া দাওয়া পূজোর সময় হয়, পরিজনদের হাসি মুখ তখন দেখা যায়। পূজোর সময় বাজবে গান মণ্ডপে মণ্ডপে, কুঁচি কাঁচারা ঘুরে বেড়াবে মায়ের সমীপে। চাঁদার খাতা হাতে নিয়ে ঘুরবে ছেলের দল, নানান রকম বিজ্ঞাপনে উঠবে কোলাহল। মা আসছেন মা আসছেন, আনন্দে থাকুক সবাই, অষ্টমীতে অঞ্জলি দিয়ে মাকে প্রণাম জানাই। শিউলি ফুলের শুভেচ্ছা জানাই। অঞ্জলি ভট্টাচার্য, 29-2 কালীনাথ মুন্সি লেন, ব্যানার, কলকাতা 700-006।

0: শ্রোতা বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আপনাদের আমাদের কিছু তথ্য। সিপাহীজলা জেলার অন্তর্গত বিশালগড়, উমিলাখড় পুর পরিষদ এবং সোনামুড়া ও বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণের জন্য খসড়া ভোট গ্রহণ কেন্দ্রের তালিকা আজ প্রকাশিত হয়েছে। এই তালিকা সিপাহীজলা জেলার জেলা পোর্টাল sipahijala.nic.in এ মহকুমা শাসকের অফিসে চিফ এক্সিকিউটিভ অফিসার কিংবা এক্সিকিউটিভ অফিসারের অফিসে দেখতে পাওয়া যাবে। এক বিজ্ঞপ্তিতে জেলা শাসক জানিয়েছেন, খসড়া ভোট গ্রহণ কেন্দ্রের তালিকা সম্পর্কে দাবি ও আপত্তি থাকলে তা 23 সেপ্টেম্বর 2026 মধ্যে জানাতে হবে।
1: শ্রোতা বন্ধুরা, আরও একখানি তথ্য রয়েছে আমার হাতে। আসন্ন দুর্গাপূজা 2026 উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এবছরও অত্যাবশ্যকীয় পরিষেবা, সরকারি দপ্তর, সংবাদ মাধ্যম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশা ও পরিষেবার সঙ্গে যুক্ত অফিস, সংগঠন এবং ব্যক্তিবর্গের গাড়ি অথবা দ্বিচক্রযানের প্রয়োজনীয়তা বিবেচনা করে পুজোর দিনগুলোতে আগরতলা শহরের অভ্যন্তরে চলাচলের জন্য ভেহিকেল পাস প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে নির্ধারিত আবেদনপত্র www.trafficpolice.tripura.gov.in অথবা www.tripurapolice.gov.in এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করে অরুন্ধতীনগর স্থিত ট্রাফিক ভবনে জমা দিতে হবে। আবেদনপত্র জমাদানের তারিখ এবং সময় হল গতকাল অর্থাৎ 21 সেপ্টেম্বর থেকে আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম দফায় আবেদন জমা দেওয়া শুরু হয়েছে এবং দ্বিতীয় দফায় আবেদনপত্র জমা দিতে পারবেন আগামী 28 সেপ্টেম্বর থেকে

বিশে সেপ্টেম্বর পর্যন্ত সকাল 9:30 থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সরকারি ভাড়ার গাড়ি অথবা ব্যক্তিগত মালিকানাধীন যানবাহন উভয় ক্ষেত্রেই প্রতিটি গাড়ির জন্য পৃথক পৃথক আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, চালকের ড্রাইভিং লাইসেন্স, চালক নিজে গাড়ির মালিক না হলে যান চালকের সম্মতিপত্র এবং ভেহিকেল পাসের প্রয়োজনীয়তার যথাযথ ও সুনির্দিষ্ট কারণ সহ নথিপত্রের জেরক্স কপি আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে।

0: এবার পালা আপনাদের জানিয়ে দেওয়ার, আমাদের স্বাস্থ্যকে বলছে না। স্বাস্থ্য মানে কিন্তু শুধু আমাদের আভ্যন্তরীণ স্বাস্থ্য নয়, বাহ্যিক কিছু সৌন্দর্য আমাদের এই মুহূর্তে কিন্তু দরকার। হ্যাঁ, পুজো আসছে, আর পুজো আসছে মানে আমাদের গ্লো বাড়াতে হবে। এই গ্লো, গ্লো মানে কিন্তু ফর্সা হওয়া নয়, হাইড্রেশন আর মসৃণ টেক্সচার, সাজ যাতে ছোপ ছোপ না হয় তার প্রস্তুতি। আসুন তবে জেনে নিই গ্লো আসতে গেলে কি করতে হবে। গ্লো আসে তখনই যখন ত্বক সমানভাবে আলো প্রতিফলিত করে, সেটা আসে হাইড্রেশন ও মসৃণ টেক্সচার থেকে, ফর্সাকারী কোনো পণ্য থেকে নয়। দ্য স্কিন প্রুফ কোনো হোয়াইটনিং দাবি সমর্থন করে না। তাহলে আমাদের ত্বককে কীভাবে প্রস্তুত করতে হবে? রাতের বেলায় আমাদের মুখ পরিষ্কার জল দিয়ে ধুয়ে তার মধ্যে আপনাদের ব্যবহৃত যে কোনো ময়শ্চারাইজার আপনারা লাগাতে পারেন। কড়া ফোমিং ওয়াশে ত্বক টান টান ও খসখস হয়ে যায়, যা ফাউন্ডেশনের নিচে স্পষ্ট বোঝা যায়, তাই মৃদু ক্লিনজারের দরকার। তাড়াহুড়ো করলে পিলিং হয়, তাই মেকআপের আগে ভালো করে ত্বককে ময়শ্চারাইজ করুন যাতে নিচে ছোট ছোট দলা না পাকিয়ে থাকে। আর হ্যাঁ, অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন, সে আপনি ঘরেই থাকুন আর বাইরেই যান। তাছাড়া যদি আপনাদের ত্বকে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।
1: এবারে আমাদের কর্মপ্রার্থী শ্রোতা বন্ধুদের জন্য জানিয়ে দিই কর্মখালী বিজ্ঞপ্তি। স্টাফ সিলেকশন কমিশন ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ, কার্যালয় এবং বিভিন্ন সাংবিধানিক সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা, ট্রাইব্যুনাল ইত্যাদিতে গ্রুপ সি এর লোয়ার ডিভিশনাল ক্লার্ক অথবা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে সরাসরি নিয়োগের জন্য সম্মিলিত উচ্চ মাধ্যমিক স্তর পরীক্ষা অর্থাৎ 10+2 2026-এর জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। অনলাইনে আবেদন শুরু হয়েছে গত 7ই সেপ্টেম্বর থেকে এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ আগামী 7ই অক্টোবর 2026। সেই সঙ্গে অনলাইনে ফি প্রদানের শেষ তারিখ আগামী 8ই অক্টোবর 2026 পর্যন্ত। মোট শূন্য পদের সংখ্যা 2,536টি। শূন্যপদ রয়েছে নিম্ন বিভাগীয় কেরানী, জুনিয়র সচিবালয় সহকারী এবং ডেটা এন্ট্রি অপারেটর। ডেটা এন্ট্রি অপারেটরের পদের জন্য প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড বা সমমানের প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগ থেকে গণিত বিষয়সহ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম বয়স হতে হবে প্রার্থীদের 18 বছর এবং সর্বোচ্চ বয়স 27 বছর অতিক্রম করা যাবে না, তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী উচ্চ বয়সসীমায় শিথিলতা প্রযোজ্য। আবেদন ফি 100 টাকা। সেই সঙ্গে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধী প্রাক্তন সৈনিক এবং মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফি প্রদান করতে হবে না।

0: প্রার্থীদের অনলাইনে আবেদন ফি প্রদান করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদন করার জন্য আপনারা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন এবং বিস্তারিত জানতেও এই ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।
1: অভিজ্ঞাপন পর্বের একেবারে অন্তিম পর্যায়ে আমরা পৌঁছে গেছি। জানিয়ে দিচ্ছি আকাশ কি বলছে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের কিছু অঞ্চলে। তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে তাপমাত্রা পরিলক্ষিত হয় 25.0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99% এবং সর্বনিম্ন 70%। মোট বৃষ্টিপাতের পরিমাণ 9.8 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।
0: শ্রোতা বন্ধুরা, এর সঙ্গেই কিন্তু আজকের অভিজ্ঞাপনের পর্ব থেকে আমাদের বিদায় নেওয়ার সময় চলে এসেছে। আর তার সঙ্গেই আপনাদের আরও একবার শুভেচ্ছা জানিয়ে শেষ করব আজকের এই অভিজ্ঞাপনের পর্ব। আর এতক্ষণ আপনাদের সঙ্গে উপস্থাপনায় ছিলাম আমি শ্বেতা এবং আমার সঙ্গে ছিল
1: আমি শিল্পী।
0: সবাই ভালো থাকবেন,
1: সুস্থ থাকবেন।
0: নমস্কার।

আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই প্রথমে দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ এবং তারপর শিলং কেন্দ্র থেকে উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ রিলিক করে শোনানো হবে।

নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধুরা। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্তীতে। শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়িতে সময় এখন সকাল 8:42 হয়ে 15 সেকেন্ড, আর সময় এখন আপনাদের সঙ্গে কথা বলার। আর আমি চলে এসেছি আপনাদের সঙ্গে আজকের এই সকালে, আপনাদেরই প্রিয় বন্ধু আর জি শ্বেতা। শ্রোতা বন্ধুরা, আমি থাকবো আপনাদের সঙ্গে সকাল 11টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। আজ প্রথমেই যে অনুষ্ঠান নিয়ে, যে পর্ব নিয়ে হাজির হয়েছি, সেই পর্বের নাম তোমায় গান শোনাবো। তারপরেই থাকছে আপনাদের সঙ্গে কথা বলার অনুষ্ঠান, বলছি তোমায় পর্ব, এবং শেষে থাকছে উইমেন টাইম, অর্থাৎ তুমি অনন্যা। শ্রোতা বন্ধুরা, চলুন তাহলে শুরু করব আজকের প্রথম পর্ব, তোমায় গান শোনাবো।

শোনাব পর্বে পুরনো কিছু বাংলা কালজয়ী গান। চলুন তাহলে শুরু করব, তবে সেই সঙ্গে অবশ্যই কথা বলবো এক বিশেষ ব্যক্তিকে নিয়ে। কার কথা বলবো সেটা অবশ্যই বুঝতে পারবেন। চলুন তাহলে প্রথমেই তোমায় গান শোনাব পর্বে একটা গান দিয়ে শুরু করি, আর আপনারা ভাবতে থাকুন গানটা শুনে আজকে কাকে নিয়ে আপনাদের গল্প শোনাবো।

শ্রোতা বন্ধুরা, তোমায় গান শোনাবো পর্বে আমরা প্রতিদিন নতুন নতুন অনেক গান শুনি, ঠিক তাই আজকেও তার ব্যতিক্রম নয়। পুরনো দিনের বাংলা গান মানেই নস্টালজিয়া। আর কিছুদিনের মধ্যেই কিন্তু পুজো চলে আসছে, আর পুজো মানেই প্যান্ডেলে প্যান্ডেলে পুরনো দিনের সেই বাংলা কালজয়ী গানগুলো আমরা শুনতে পাই। তাই চলুন আজকেও শোনাবো আপনাদেরকে তোমায় গান।

শ্রোতা বন্ধুরা গানটি শুনছিলেন বড় একা একা লাগে। আর এই গানটি যারা আপনারা এবং আমরা যারা পুরনো বাংলা গান শুনতে পছন্দ করি তারা কিন্তু জানি এই গানটা একটা বিশেষ বিখ্যাত ছবির গান। কোন ছবি অনেকেই আমরা ইতিমধ্যেই বুঝতে পারছি। হ্যাঁ, কথা বলছি চৌরঙ্গি ছবি, যে ছবিটি বাংলা সিনেমার ইতিহাসে একটি বিখ্যাত ছায়াছবি হিসেবে স্বর্ণাক্ষরে নাম লিখিয়েছে। এই চৌরঙ্গি ছবিটির একটা বিখ্যাত গান বড় একা লাগে এই আধারে। আর এই গানটির যিনি গীতিকার ছিলেন সেই গীতিকারের নাম মিল্টু ঘোষ। বাংলা স্বর্ণযুগের দিকপালদের মধ্যে অন্যতম একজন মিল্টু ঘোষ।

এ এক অদ্ভুত সমাপতন। 2024 সালের ফেব্রুয়ারি মাস, একে একে চলে গেলেন চৌরঙ্গী ছবির নায়িকা অঞ্জনা ভৌমিক, সুরকার অসীমা মুখোপাধ্যায় এবং তারপর মিল্টু ঘোষ। চৌরঙ্গী ছবির জনপ্রিয় গান বড় একা লাগের গীতিকার মিল্টু ঘোষ, সেই সঙ্গে আরও বেশ কিছু বিখ্যাত গান যেমন ও আকাশ সোনা সোনা থেকে এসো মা লক্ষ্মী, বাংলা গানকে যিনি সোনা বাঁধানো শব্দ বন্ধ দিয়ে বেঁধেছিলেন, ষাটের দশকের এই জনপ্রিয় গীতিকার মিল্টু ঘোষ। দীর্ঘ চার দশক বাংলা গানের স্বর্ণযুগে চুটিয়ে গান লিখেছেন এই বর্ষিয়ান গায়ক। ষাটের দশকের এক জনপ্রিয় গীতিকার তিনি। শ্রোতা বন্ধুরা, আজকের তোমায় গান শোনাবো পর্বে আমরা শুনব পরপর মিল্টু ঘোষেরই লেখা বেশ কিছু গান। চলুন তাহলে শুনব পরের গান।

বাঙালির চিরকালের লক্ষ্মী পুজোর গান, যা আজও সমানভাবে জনপ্রিয়। এসো মা লক্ষ্মী বসো ঘরে, এই গানটি লিখেছিলেন মিল্টু ঘোষ। সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই গান নাকি লক্ষ্মী পুজোয় বাড়িতে বাজাতেন সন্ধ্যা নিজেই, এমনকি সুচিত্রা সেনের বাড়িতেও বাজত সেই গান। আজও লক্ষ্মী পুজোয় তারকা থেকে সাধারণ মানুষ, প্রত্যেক শ্রোতার মুখে মুখেই ঘোরে সেই গান। তবে শুধু এই গানই নয়, মিল্টু ঘোষের লেখা জনপ্রিয় গানের তালিকা অনেক দীর্ঘ। মান্নাদের সুর করা তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, আরতি মুখোপাধ্যায়ের গাওয়া ওগো বন্ধু আমার, চৌরঙ্গী ছবির গান ছাড়াও হেমন্ত মুখোপাধ্যায়ের সুর করা ও গাওয়া ও আকাশ শোনা শোনা, এই গানটিও মিল্টু ঘোষেরই গাওয়া।

মিল্টু ঘোষের জীবন ছিল তারকাবেষ্টিত। তিনি একসময় দীর্ঘ চার দশকের কেরিয়ার ছেড়ে স্বেচ্ছায় নির্বাসন নিয়েছিলেন। কোন অভিমান থেকে কি নির্বাসন, সেই উত্তর জানা নেই। স্ত্রী ছেলে ও মেয়েকে নিয়ে বরাহনগরের মতিলাল মল্লিক লেনের পুরনো বাড়িতে সাধারণ জীবনযাপনই বেছে নিয়েছিলেন তিনি। আর এভাবেই নিঃশব্দে চলেও গিয়েছিলেন গীতিকার মিল্টু ঘোষ। তবে তার কালজয়ী গানগুলো এখনও আমাদের হৃদয়ে রয়েছে এবং আজীবন থেকে যাবে। শ্রোতা বন্ধুরা, তোমায় গান শোনাবো পর্ব থেকে এখানেই বিদায় নিতে হবে, তবে যেতে যেতে আরও একটা গান দিয়ে শেষ করব আজকের

শ্রোতা বন্ধুরা, সময় হয়ে গেছে এখনকার সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটির ভোট গ্রহণ আজ থেকে শুরু হচ্ছে। তা চলবে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত। মোট 52টি ব্লকের মধ্যে 38টি ব্লকে ভোট গ্রহণ করা হবে আজ ও আগামীকাল। 6টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হবে আগামীকাল ও 24 সেপ্টেম্বর। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলায় কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা শাসক ডক্টর বিশাল কুমার। 26 সেপ্টেম্বর বিকেল 4টে থেকে 29 সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। এই সময় 5 বা তার বেশি মানুষের জমায়েত, সভা, মিছিল, লাউডস্পিকার এবং সমবেত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। রাজ্যে আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ গতকাল শেষ হয়েছে। আগামীকাল দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 25 সেপ্টেম্বর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা শারদ উৎসব ও মায়ের গমন অনুষ্ঠান নিয়ে গতকাল ক্লাব প্রতিনিধিদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করেছেন। আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বৈঠকে অধিকাংশ ক্লাব প্রতিনিধি আগামী 23 অক্টোবর মায়ের গমন অনুষ্ঠানের প্রস্তাব দিলে তা গৃহীত হয়। এডিসির ভিলেজ কমিটি নির্বাচন উপলক্ষে রানীরবাজারের গীতাঞ্জলি হলে গতকাল বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন দিক, বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করা এবং প্রচারে

আচরণবিধি মেনে চলার বিষয়ে আলোচনা হয়। রাজ্যে দুই থানার ওসি সহ পুলিশের তিন ইন্সপেক্টরের রদবদল হয়েছে। বিশালগড় থানার নতুন ওসি হয়েছেন বাবুল দাস এবং ছৈলিংটা থানার ওসি হয়েছেন জয়ন্ত দেবনাথ। অন্যদিকে ইন্সপেক্টর গোপাল শুক্লদাসকে গোমতী জেলা থেকে ধলাই জেলায় বদলি করা হয়েছে। জাপানের আইচি নাগুয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের শুটিংয়ে গতকাল ভারত তিনটি পদক জিতেছে। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে হিমাংশু ধিলান রৌপ্য পদক এবং রুদ্রাক্ষ পাতিল ব্রোঞ্জ পদক লাভ করেছেন। পদক তালিকায় 4টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ সহ মোট 6টি পদক নিয়ে ভারত বর্তমানে দ্বাদশ স্থানে রয়েছে। আজকের আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন এখনকার সংবাদ শিরোনাম।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে, আকাশবাণী এফএম উজ্জয়ন্তীতে। শ্রোতা বন্ধুরা, সময় হয়ে গেছে এখন আপনাদের সঙ্গে কথা বলার। স্টুডিওর ঘড়িতে সময় সকাল 9:16 হয়ে 25 সেকেন্ড, আর সময় এখন আপনাদের প্রিয় অনুষ্ঠান বলছি তোমায় পর্বে। আমি রয়েছি আর জি শ্বেতা আপনাদের সঙ্গে। বলছি তোমায় পর্বে আমরা প্রতিদিন কথা বলি কোনো একটা প্রসঙ্গ নিয়ে, আর আজকেও তার ব্যতিক্রম নয়। বন্ধুরা, ক্যালেন্ডারের পাতাটা উল্টে যখনই আশ্বিনের ঘটটায় চোখ পড়ে না, বুকের ভেতরটা কেমন যেন দুরুম দুরুম করে ওঠে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এসে গেছে আশ্বিন। আর আশ্বিন মানেই তো বাঙালির সাতকাহন। বন্ধুরা, বলুন তো, এই আশ্বিনের সকালগুলোর মধ্যে একটা আলাদা জাদু আছে, তাই না? ওই যে ভোরে জানালাটা খুললেই হালকা একটা শিরশিরে হাওয়া এসে গায়ে লাগে, ঘাসের ওপর আলতো শিশির বিন্দু, আর বাতাসে ভেসে আসা শিউলি ফুলের গন্ধ, ব্যাস মনটা একদম উথাল পাথাল করে ওঠে। নীল আকাশে পেঁজা তুলুর মতো মেঘের ওড়াউড়ি দেখলেই মন বলে ওঠে মা আসছেন। অফিস যাওয়ার তারা, লোকাল ট্রেনের ভিড় কিংবা পুজোর বাজারের ফর্দ, সব কিছুর মাঝেই একটা অদ্ভুত আনন্দ কাজ করে এই আশ্বিন মাসে। এটাই তো আশ্বিনের ম্যাজিক। আজকের এই দিনে, আজকের এই সকালে আপনাদের কার কার পুজোর শপিং শেষ হলো ঝটপট আমাকে জানিয়ে দিন। চলুন, আড্ডার গাড়িটা তো স্টার্ট হয়ে গেল, এবার এই শরতের সকালটাকে, এই আশ্বিনের সকালটাকে আরও একটু রঙিন করে তুলতে কথা বলবো আপনাদের সঙ্গে। বন্ধুরা, আপনারা আজকের যে প্রসঙ্গ, আজকের যে টপিক, আশ্বিনের সাতকাহন, এই বিষয়টা নিয়ে কথা বলতে পারেন আমার সঙ্গে। আমি রয়েছি আর জি শ্বেতা আপনাদের সঙ্গে। আর তার জন্য জানেন আপনারা কি করতে হবে? অবশ্যই আপনাদেরকে ফোন করতে হবে স্টুডিওর নম্বরে। ফোন নম্বর আপনাদের জানা রয়েছে, তাও আরও একবার আপনাদের মনে করিয়ে দিই। আমাদের স্টুডিওর নম্বর 0381 2326253, 0381

6253 এই নম্বরে ফোন করুন। আর আজকের প্রসঙ্গ আশ্বিনের সাতকাহন নিয়ে কথা বলুন আমার সঙ্গে, জানান আপনার মনের কথা। সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে, সেখানেও লিখে পাঠাতে পারেন আপনার মনের কথা। আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনাদেরকে জানিয়ে রাখি, 9402169965 এই নম্বরেও কিন্তু লিখে পাঠাতে পারেন আজকের প্রসঙ্গ আশ্বিনের সাতকাহন নিয়ে আপনার মতামত। শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যে একজন বন্ধু জুড়েছেন আমাদের সঙ্গে, চলুন কথা বলে নিই। হ্যালো, নমস্কার। না, বন্ধুর লাইনখানি কেটে গেল, তবে বন্ধুর সঙ্গে অবশ্যই আমরা আবারও জুড়ব, কথা বলবো, আপনাদের মতামতও জানব। হ্যালো, নমস্কার। না, বন্ধুর লাইন আরও একবার কেটে গেল, তবে আপনাদের সঙ্গে আমি রয়েছি সকাল 10টা পর্যন্ত, বলছি তোমায় পর্বে। আপনারা ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারেন আজকের প্রসঙ্গ আশ্বিনের সাতকাহন নিয়ে আপনার মতামত। হ্যালো, নমস্কার। না, ফের একবার কেটে গেল নাম্বার। যাই হোক, আমি কথা বলবো অবশ্যই আপনাদের সঙ্গে। চলুন এ ফাঁকে একটা, যেহেতু শরৎকাল, একটা ভালো গান শোনাই আপনাদের, মনটা দেখবেন একেবারেই ফুরফুরে হয়ে যাবে। তারপর আবারও ফিরে আসবো আপনাদের সঙ্গে কথায়।

0: হ্যালো, নমস্কার,
1: হ্যালো, নমস্কার।
0: শুভ সকাল।
1: হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি, নলাটি পাইকপাড়া, শীষ মোহাম্মদ বলছি।
0: শীষ মোহাম্মদ বাবু, আপনার চিঠি আজকে সকালেই পড়া হয়েছে, খুব ভালো লাগলো আপনাকে পেয়ে, অনেক অনেক স্বাগত।
1: আমার চিঠি পড়েছেন? খুব ভালো লাগছে আমাকেও শুনে।
0: আচ্ছা বলুন।
1: বলুন। হ্যাঁ, নমস্কার জানাচ্ছি সকলকে।
0: হ্যাঁ,
1: আগামী শারদীয়ার সবাইকে শুভেচ্ছা জানাই,
0: আপনাকে
1: আর
0: অনেক
1: আমার
0: অনেক
1: চিঠি পড়ার
0: শুভেচ্ছা,
1: জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি
0: বলুন।
1: সবাইকে।
0: হ্যাঁ
1: আপনারা ভালো থাকুন।
0: হ্যাঁ,
1: এবার কুইজের প্রশ্ন জিজ্ঞেস করবেন, আমি জানি, আমি রেডি।
0: বন্ধু, আজকে তো আমরা বলছি তোমায় পর্বে রয়েছি এখন, আর আজকে একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, আপনাদের মতামত অবশ্যই জানতে চাই। আজকে যে প্রসঙ্গটা রেখেছি বলছি তোমায় পর্বে, আশ্বিনের সাতকাহন, তো এই প্রসঙ্গটা নিয়ে আপনি কি ভাবছেন, কি বলতে চান?
1: আশ্বিনের সাতকাহন বলতে গেলে, আশ্বিন মাস এলেই যেন একটা পুজো পুজো গন্ধ চলে আসে।
0: ঠিক তাই।
1: আর আমাদের এদিকে নদীতে যে চড়া পড়ে, তারপরে বন্যা হয়ে যাওয়ার শেষে কাশফুল ফোটে প্রচুর।
0: আচ্ছা
1: হাইওয়ের ধারে গাড়ি নিয়ে যাই আমি, কাশফুলে ঢেকে যায়, শিউলির তরা সাদা ফুলে ঢেকে যায়,
0: আচ্ছা
1: আর বাতাসে একটা কিরকম পুজো পুজো গন্ধ ভেসে আসে,
0: ঠিক।
1: আর আকাশে বলাকার শাড়ি উত্তর থেকে ক্রমশ দক্ষিণের দিকে আসতে শুরু করে,
0: ঠিক,
1: বোঝা যায় মা আসছেন।
0: হ্যাঁ
1: এবং আমার গল্পেতেও আজকে শুনেছেন নিশ্চয়
0: হ্যাঁ, একদমই
1: মা
0: তাই,
1: কিভাবে আসছেন।
0: ঠিক ঠিক ঠিক, খুব দারুণ ভাবে আপনি চিঠিটা লিখেছেন, একদম গল্পের মতো করে, ভীষণ ভালো লিখেছে।
1: হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার, ভালো থাকবেন।
1: ঠিক,
0: শ্রোতা বন্ধুরা, আমরা পেয়ে গেলাম আমাদের প্রথম বন্ধুকে আজকের এই বলছি তোমায় পর্বে। আমরা অবশ্যই পরপর বন্ধুদের সঙ্গে কথা বলবো আজকের প্রসঙ্গ নিয়ে। বলছি তোমায় পর্বে আজকে যে প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি, সে প্রসঙ্গটা এই মুহূর্তে

0: বর্তমানে ভীষণভাবে প্রাসঙ্গিক। আর সেই প্রসঙ্গের নাম আশ্বিনের সাতকাহন। আর তার জন্য আপনাদের ফোন করতে হবে আমাদের স্টুডিওর নম্বরে, সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে, সেখানেও লিখে পাঠাতে পারেন আপনার মনের কথা আজকের প্রসঙ্গ বিষয়ে। বন্ধু আরও একজন সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার বন্ধু, স্বাগত আপনাকে। কে রয়েছেন?
1: রবীন্দ্র ভট্টাচার্য বলছি, কলেজ টিলা।
0: রবীন্দ্র বাবু বলুন।
1: হ্যাঁ,

0: এই সময়টা না আসলে একটা পুজো পুজো গন্ধ আমরা পাই, আমি এখনো পাচ্ছি এটা, পূজা এসে গেছে পূজা এসে গেছে মনে হয়। পূজা আসলে এটা বয়স যতই হোক এটা একটা আনন্দ, ভীষণ আনন্দ, সবার আনন্দ, আর থেকে আসি সবাই আনন্দ করে,
1: ঠিক
0: ঠিক আছে না?
1: একদমই তাই, এই মাসটা চলে এলেই আমাদের মনে পূজো পূজো গন্ধ চলে আসে।
0: বিশ্বকর্মা পূজা গেল মানে দুর্গা পূজা আসলো, যদিও শুরু হয়নি, শুরু হলে কতক্ষণ শেষ হতে,
1: ঠিক তাই,
0: শুরু হলে তো শেষ হয়ে যায় ফোট করে, আসছে আসছে এটাই ভালো,
1: ঠিক,
0: আগে ছোটবেলা থাকতে
1: পুজো
0: আসছে এটা যেটা আনন্দ, আরে বাবা ভীষণ, কারণ আসলেই তো শেষ,
1: অপেক্ষাটাই দারুণ
0: শেষ হয়ে যায়,
1: ঠিক,
0: অপেক্ষাটাই দারুণ লাগতো আমাদের কাছে, এখনো এখনো অপেক্ষাটাই ভালো লাগে, পুজো আইতেছে পুজো আসছে, সবাই আনন্দ ভর্তি করো, শারদীয় আগাম শুভেচ্ছা জানাই তোমাদেরকে, সবাইকে ভালো থাকবে,
1: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকবেন, নমস্কার। শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি আজকে প্রসঙ্গ নিয়ে, ঠিক তাই, আসলে এই আশ্বিন মাসটা শুধু একটা মাস নয়, এটা একটা আমাদের কাছে অনুভূতির মতো, বন্ধু আরও একজন রয়েছেন। হ্যালো বন্ধু, নমস্কার।
2: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল বন্ধু, কে রয়েছেন?
2: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
1: নিতাই বাবু, স্বাগত আপনাকে।
2: হ্যাঁ দেখুন, আশ্বিনের সাতকাহন, তো আশ্বিন মাস এলেই বোঝা যায় যে পুজো পুজো গন্ধ আসছে একটা, তারপর ওই যে কাশফুল,
1: হ্যাঁ,
2: মাঠের দুধারে কাশফুলের যে একটা সৌন্দর্য, হ্যাঁ, সেটা দেখেও বোঝা যায় যে পুজো আসছে,
1: ঠিক,
2: আকাশে নীল মেঘের সাথে সাদা সাদা মেঘগুলো ভাসে, সেগুলো দেখতে খুব ভালো লাগে এই শরৎকালে, সেগুলো কিন্তু বোঝা যায় যে হ্যাঁ পুজো আসছে। তারপরে ধরুন দোকানে দোকানে ভিড়, কেনাকাটার যে ভিড় আনন্দ ছেলে মেয়েদের,
1: হ্যাঁ,
2: সেটাও কিন্তু দেখা যাচ্ছে, এই নিয়ে আশ্বিনের সাতকাহন, আর বাঙালির দুর্গাপূজা সর্বশ্রেষ্ঠ পূজা, তো ধরুন এই নিয়ে কিন্তু অনেক কিছু চলছে। তারপরে ধরুন খাওয়া দাওয়া তো আছেই, নানা রকম বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, সেগুলো তো ধরুন জোগাড় করতে হবে, তারপর পুজো এলেই সেগুলো সব ব্যবস্থা হবে, আরও আইসে বিভিন্ন ধরনের খাবার দাবার তৈরি হয়, নিমকি, হ্যাঁ, তো ধরুন এইসব নিয়েই আশ্বিনের সাতকাহন। নমস্কার, ভালো থাকবেন।
1: নমস্কার, আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, গল্প শুনতে শুনতেই আজকের প্রসঙ্গ বিষয়ে আরও একটা গান মনে পড়ছে, চলুন শোনাই আপনাদের সেই গানটা, তারপর আবারও ফিরে আসবো আপনাদের সঙ্গে কথায়।

0: হ্যালো, নমস্কার বন্ধু,
1: হ্যাঁ, নমস্কার।
0: শুভ সকাল।
1: হ্যাঁ, শুভ সকাল। আমি মর্চমণি থেকে কমল কৃষ্ণ বলছিলাম।
0: কমলবাবু বলুন।
1: হ্যাঁ, আশ্বিনের সাতক্ষণ। সাতক্ষণ বলতে যা বুঝি, মানে আশ্বিন মাসের গল্প কথা
0: ঠিক তাই।
1: এখানেই চলে আছে। এই প্রকৃতির রূপ, শোভা, সৌন্দর্য অনেকেই বলেছেন, এটা আর বলতে চাইছি না। তো আশ্বিনের শুরুটাই তো হয় আসলে কি, পুজোর মাস।
0: ঠিক।
1: শুরুতেই যেমন মহালয়া,
0: হুম।
1: তারপরেই দেবী দুর্গা বোধন এবং পুজো অর্চনা, দশমী চলে এলো, সিঁদুর খেলা, তারপরেই কুজাগরী, লক্ষ্মী পূজা। আশ্বিন মাসের শেষে, যেটা নাকি একদম শেষ প্রান্তে, এটা একটা ব্রত কথা আছে। যদিও এটা প্রান্তিক ভাবে হয়, মানে সর্বত্র হয়তো হয় না,
0: আচ্ছা।
1: এটা হচ্ছে আশ্বিনের ব্রত।
0: হ্যাঁ।
1: এই এটা এই রকম, এটা দক্ষিণাঞ্চলে বেশি, বিশেষ করে বাংলাদেশের নোয়াখালী, ফেনী অঞ্চলের মানুষেরা বেশি করতো। এটা
0: আচ্ছা।
1: এটা হচ্ছে আশ্বিন মাসের শেষ দিনে রাতে বেলা রান্না করা হবে,
0: হ্যাঁ।
1: এটা রেখে দেওয়া হয়। এটার কিছু নিয়ম কানুন আছে। এটা পরের দিন, মানে আশ্বিনে রান্না করে কার্তিক মাসে খায়। এই একটা ব্রত, মানে সন্ধিক্ষণে এই একটা ব্রত কিন্তু পালন হয়, একটা
0: আচ্ছা।
1: ব্রত আছে। তবে আমরা দেখুন, আশ্বিন মাসের দেবী দুর্গার আনন্দে সবাই আনন্দিত হই, বাজার হাট থেকে শুরু করে। যেমন বাড়িতে কোনো অতিথি এলে বা বিয়ের কোনো আয়োজন হলে সাজো সাজো রব, সবার একটা আনন্দ উৎসব। মা যখন আসে, পুজোরও কিন্তু তাই।
0: ঠিক তাই।
1: তার সঙ্গে যেটা আমরা কুমুরী, মানে কুমারী পূজা করি
0: হুম।
1: বিভিন্ন জায়গায়, এখন ক্লাবে বিভিন্ন জায়গায়, বিশেষ করে রামকৃষ্ণ মিশনে তো হয়ই কুমারী পূজা। উদ্দেশ্য হচ্ছে মাতৃকে, জাতিকে, মাতৃজাতিকে, মায়েদেরকে সম্মান করা। আমি ওই দিকটা বলতে চাই, যেমন এই যে আনন্দ উৎসব আছে, আমরা প্রকৃত অর্থে যারা নিপীড়িত, অবহেলিত, যারা বঞ্চিত,
0: হ্যাঁ।
1: বা সেই সমস্ত নারীদের সম্মান রক্ষা করি কি,
0: ঠিক।
1: সেইটা কিন্তু ভাবায়, সেটা কিন্তু ভাবায় আমাদেরকে।
0: একটা প্রশ্ন
1: এবং
0: চিহ্ন
1: আমরা
0: রেখে যায়।
1: খুব, হ্যাঁ, আমরা কিন্তু খুব আনন্দ উল্লাস করে করছি, ঘটা করে অনেক কিছু।
0: হুম।
1: আমাদের মনের সেই পরিবর্তন হচ্ছে কি, সেই প্রশ্নটা কিন্তু বারবার থেকে যায়। না হলে পত্রিকাগুলি খুললে আনন্দ উৎসব, রেশ রোশনাই, আলো ঝলমল, সমস্ত কিছু আছে, পাশাপাশি কিন্তু ওই দাগগুলি রেখে যাচ্ছে।
0: ঠিক।
1: কাজেই আশ্বিন মাসের ব্রত কথায় পজিটিভই বলবো, কিন্তু নেগেটিভের মধ্যে যেগুলো আছে তার থেকে যাতে আমরা উত্তরণ করতে পারি,
0: একদম।
1: সকলেই যাতে আমরা সেই দিকে লক্ষ্য রাখি। নমস্কার, রাখছি,
0: নমস্কার,
1: ভালো থাকবেন।
0: ভালো থাকবেন আপনিও। শ্রোতা বন্ধুরা, আমরা আজকে কথা বলছি আশ্বিনের সাতকাহন নিয়ে। আর কমলবাবু যে কথাটা বললেন যে পুজো আমরা করব, করছি, ঘটা করি, করি, এবং আশ্বিন মাসের শেষে একটা ব্রত রয়েছে, সেই ব্রতটাও অনেকেই পালন করে থাকেন, কিন্তু সবচাইতে

0: আরও যে কথাটা তিনি বলছিলেন যে আমরা নারীদের সম্মান জানাতে এই পুজোগুলো করে থাকি, সবাই আনন্দ করি, উল্লাস করি, কিন্তু সত্যি অর্থেই বা প্রকৃত অর্থেই কি আমরা তাদের সত্যি সম্মান জানাতে পারি? বিভিন্ন ধরনের অনভিপ্রেত ঘটনা আমাদের এই প্রশ্ন করতে শেখায়, এই বিষয়টাকে ভাবতে শেখায়। চলুন না এই পুজোর আনন্দে কিংবা এই আনন্দ উল্লাসের মাঝখানে আমরা এই বিষয়টা নিয়েও একটুখানি ভাবি, আমাদের মনকে পরিবর্তন করি। বন্ধু আরও একজন সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার।
1: নামটা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ির আট চালাতে কুমোর ঠাকুর গড়ে, মন মানে কি আর আহাহা, কতক্ষণে যাবে যে সব দেখবে ঠাকুর, জাঘিনা তাকতা ধিনা তাকতা ধিনা কুরুর কুরুর তাক। নমস্কার,
0: নমস্কার, সুপ্রভাত আপনাকেও।
1: আপনি আজ যে একেবারে মানে ছেলেবেলার কথা খুব মনে করিয়ে দিচ্ছেন, সেদিন একটু সরে সরে গাইবার চেষ্টা করলাম।
0: একদম,
1: আশ্বিনের সাত শতেরো, যখন আশ্বিন আসলে এটা না খুব মানে মনে পড়ে, হয়তো বা রাস্তায় কোথাও যাচ্ছি, সেখানে হয়তো একখানা দুর্গা প্রতিমা বানানো হচ্ছে, সেখানে কিন্তু এখনো সেই ছেলেবেলার মতো যখন এক মাটি হচ্ছে দু মাটি হচ্ছে সেটাও কিন্তু চেয়ে চেয়ে খুব দেখতে ইচ্ছে করে, এবং শতকাজের মাঝে হয়তো বা একটুখানি মানে চোখটা আটকে যায় সেই জায়গাটাই, মানে মনে মনে ভেসে যায় সেই ছেলেবেলার দিনগুলোতে। আবার যখন নদীর ধারে কোথাও হয়তো বা যাচ্ছি ট্রেনে করে হোক বাসে করে হোক, সেখানে দেখছি যে নদীর ধারে কাশফুল ফুটে রয়েছে, প্রচুর কাশফুল এবং সাদা মেঘের ভেলা ভেসে যাচ্ছে, সেখানেও কিন্তু চোখ আটকিয়ে যায়। আসলে এটা কিন্তু আশ্বিনের আমার কাছে সাত শতর। আবার যখন দেখি যে হয়তো বা একটা ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা সেখানে ঘূর্ণি উড়াচ্ছে, হয়তো বা যে বিশ্বকর্মা পূজা গেল সেখানেও যারা ঘূর্ণি উড়ায় তাদেরকে দেখেও মানে নিজেকে একেবারে মানে ছোটবেলার দিনগুলো কথা যেন বেশি বেশি করে মনে পড়ে যায়, জানেন দিদি ভাই। হয়তো বা আমরা মানে বড় হয়েছি ঠিকই, কিন্তু ওই যে আশ্বিনটা আসলেই একটা অন্যরকমের যে একটা পুজো পুজো একটা গন্ধ বাতাসে, একটা পুজোর গন্ধ ভাসছে এবং সাদা মেঘের ভেলা। আবার সকালবেলাতে দেখছি আমাদের বাড়িতে একটা শিউলি গাছ রয়েছে, সেখানে কিন্তু মানে একটা দুটো করে শিউলি ফুল ফুটছে এবং সকালবেলাতে পড়ছে। এই যে আশ্বিনের সাত শতর, এটা মানে এটা একটা কি যে আনন্দ, মানে আমরা যখন প্রকৃতির দিকে চেয়ে চেয়ে দেখি আমার মনে হচ্ছে যে মা যেন তার আলতা পরা পায়ে মানে মাটির নিকানো উঠোনে একটু করে মা আসছেন, এটা আমরা মায়ের পদ ধরে পাচ্ছি। আচ্ছা, আমি নামটা বলিনি, আমি আপনার সাথে সম্ভবত আমি প্রথম কথা হচ্ছে কিনা জানি না, আমি নদিয়া থেকে রাজু দাস বৈরাগ্য, আপনাদের অনুষ্ঠান খুব একটা ভালো শুনতে, রেডিওতে তো পাই না, অ্যাপের মাধ্যমে শুনি, কিন্তু অ্যাপের মাধ্যমে খুব একটা খুব পরিষ্কার সব সময় পাওয়া যায় না, এখন খুব স্পষ্ট পাচ্ছিলাম না।
0: যাই হোক বন্ধু, কথা বলে খুব ভালো লাগলো আপনার সঙ্গে, আপনার সঙ্গে আবারও কথা বলবো নিশ্চয়ই, সঙ্গে থাকবেন, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছিলাম রাজুবাবুর সঙ্গে, আর আজকে যে প্রসঙ্গটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি, প্রসঙ্গ খুব স্বাভাবিক একটা প্রসঙ্গ, বর্তমানে আমরা অনুভব করছি এই প্রসঙ্গটা বিষয়ে অনেকেই, প্রসঙ্গটা আরও একবার জানিয়ে রাখি আপনাদের। আজকের বলছি তোমায় পর্বের প্রসঙ্গ আশ্বিনের সাতকাহন, আর সেই সঙ্গে বন্ধুরা কিন্তু ফোন করছেন, আর আপনিও চাইলে ফোন করতে পারেন, আমাদের স্টুডিও নম্বর 0381-232-6253, সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, সেখানেও লিখে পাঠাতে পারেন আজকের প্রসঙ্গ বিষয়ে আপনার মতামত। আর আপনারা ইতিমধ্যেই টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্স এফএম প্রচার তরঙ্গে, আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, আমি রয়েছি আর জে শ্বেতা আপনাদের সঙ্গে আজকের এই পর্বে। বন্ধু আরও একজন সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার। শুভ সকাল।
2: তো তুমি আজকে বিষয় রেখেছ আশ্বিনের সাতকাহন।
0: হ্যাঁ,
2: আশ্বিন মানেই তো শুধু আনন্দ আর কি বলে মায়ের আগমনের অপেক্ষা,
0: ঠিক
2: শুরু থেকে। তো আশ্বিনটা আসলে আমাদের চারিদিকে যে কাশফুল ফুটে বনে বা বিশেষ করে নদীর ধারে, তারপর গাছে শিউলি ফুল ফুটে, শিউলির মিষ্টি একটা সুবাস, সবকিছু মিলেমিশে আশ্বিনটা আমাদের মধ্যে খুব কোথাও যেন একটা আনন্দ বয়ে আনে, আনন্দের বার্তা একটা বয়ে আনে। তো আশ্বিন মানেই তো আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো, যার তো মানে কি বলি যে একদম

0: ঘর দূর পরিষ্কার করা থেকে শুরু করে নিজেকে একটু সাজানো গোছানো, তারপর তোমার তোমরা অভিজ্ঞাপনে টিপ দিচ্ছিলে কিছু
1: সেটাই,
0: আমরা সাজগোজ করব, তারপর কি বলে নতুন জামা কাপড় কেনা, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো তো আছেই।
1: হ্যাঁ
0: তাছাড়াও যে যেটা আছে কিছু আমাদের লোকাচার আছে,
1: হ্যাঁ
0: কমলদেব বলছিলেন লোকাচার গুলো মানে দুরকম হয়। একটা হচ্ছে আমরা যেটা করি মানে শাশুড়িদের উদ্দেশ্যে একটা ঘরোয়া পুজো দেওয়া হয়, সেটাকে আমরা গাড়ুই বলি।
1: হ্যাঁ হ্যাঁ ঠিক,
0: আরেকটা আছে আশ্বিন মাসে রান্না করে কার্তিক মাসে খাবে বলে আশ্বিনে রাঁধি কার্তিকে খাই, যেই বর মাগি সেই বর পাই।
1: ঠিক ঠিক,
0: এটা আশ্বিন মাসে আর কার্তিক মাস দুটোতে মিলিয়ে হয় পুজোটা।
1: হ্যাঁ
0: এগুলো লোকাচার মানে ঘরোয়া পুজো। সব কিছু মিলেমিশে অনেক সময় এবার কার্তিক মাসে পড়েছে, অনেক সময় ওই দেওয়ালিটাও হয়তো আশ্বিনের দিকে পড়ে,
1: হ্যাঁ
0: এবার যেহেতু
1: পুজোটা একটু পিছিয়ে গেছে। হ্যাঁ
0: মানে আমরা জানি মহালয়া দিন থেকে, মহালয়া দিন তো তর্পণ করা হয়
1: হ্যাঁ
0: পিতৃতর্পণ মানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে, তারপর দিন থেকেই কিন্তু মাতৃ কি বলে মানে যুগটা চলে আসে,
1: হ্যাঁ
0: মানে
1: দেবী পক্ষ,
0: মায়ের হ্যাঁ মাতৃপক্ষ ইয়েস মানে যতগুলো আমরা পুজো পুজো করব, তারপর লক্ষ্মী পুজো মানে দুর্গা পুজো তো আছে, লক্ষ্মী পুজো, দেওয়ালি, ওই যে বললাম গাড়ুই, প্রত্যেকটা পুজো কিন্তু মায়েদের উদ্দেশ্যে
1: ঠিক,
0: এই আশ্বিন মাসটা পুরোটা।
1: হ্যাঁ
0: তো সেখানে আবার অনেকটা ওই কথা চলে আসে যে হ্যাঁ মায়েদের পুজো করলেই কি শুধু চলবে, মায়েদের প্রতি তো শ্রদ্ধা ভক্তিও আমাদের রাখতে হবে।
1: হ্যাঁ
0: হ্যাঁ অবশ্যই অবশ্যই, সেই পুজোগুলোর মধ্য দিয়েই আমরা শ্রদ্ধা ভক্তিটা যাতে আমাদের মনের মধ্যে থাকে, সমাজের প্রত্যেকটা নারীর প্রতি, প্রত্যেকটা মায়ের প্রতি, এবং তার আমি যেহেতু একজন মহিলা, আমি
1: হ্যাঁ
0: যেহেতু নারী, হ্যাঁ আমি বলবো যে আমরা নারীদেরও প্রত্যেকের ওই মাতৃসুলভ মানসিকতা যাতে প্রত্যেকের মধ্যে থাকে,
1: ঠিক,
0: হ্যাঁ প্রত্যেকটা মানুষের প্রতি যাতে আমাদের সেই স্নেহ মায়া মমতা ভালোবাসা সেটা যাতে আমাদের মধ্যেও থাকে, তাহলে উভয় মানে দুটো দিক মিলেমিশেই আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে।
1: একদম ঠিক বলেছো, একদম ঠিক
0: ভালো
1: কথা।
0: থাকবে সেইটা।
1: নমস্কার, ভালো থেকো তুমিও। শ্রোতা বন্ধুরা, কথা বলতে বলতেই আরও একটা গান মনে পড়ছে, আজকের প্রসঙ্গের সঙ্গে একেবারেই মিলে যাবে। চলুন তাহলে শোনাবো গানটা আপনাদেরকে।

0: শ্রোতা বন্ধুরা, কথা বলতে বলতেই ঘড়ির কাঁটা বলছে সময় কিন্তু ধীরে ধীরে প্রায় শেষের পথে। তবে আরও বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে কথা বলার জন্য। চলুন বন্ধু কে রয়েছেন কথা বলে নিই। হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার, শুভ সকাল দিদি ভাই। আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: প্রেমজিৎ বাবু বলুন, স্বাগত।
1: আর এই মুহূর্তে যারা আকাশবাণী FM উজ্জীবন্ত শুনছে সবাইকে নমস্কার। আর আজকের যে বিষয় আপনি রেখেছেন, আশ্বিনের সাত কাওয়ার নাকি?
0: হ্যাঁ, ঠিক তাই।
1: আসলে দেখুন, খুব সুন্দর একটি বিষয় আজকে আপনি রেখেছেন, তাই আপনাকে

0: জানাতে হয়। কারণ দেখুন, এখন চলছে শরৎকাল, শরৎকাল আশ্বিন মাস মানে শরৎকাল। আর সত্যি কথা বলতে গেলে আমরা পুরো বছর মানে অপেক্ষায় থাকি যে আমরা মানে দুর্গা উৎসব পালন করব। কারণ দুর্গা পূজা আমাদের সব থেকে বড় একটি উৎসব আমাদের বাঙালিদের। আর বর্তমানে কিন্তু বাঙালি নয়, আমরা প্রত্যেক সনাতনীদের আমাদের মানে দুর্গা উৎসব একটি বড় উৎসব, তার জন্য অপেক্ষায় থাকি। আর বর্তমানে চলছে আমাদের এই শরৎকাল। আসলে দেখুন, শরৎকালের যে একটি মানে হিম, মানে সত্যি এত ভালো লাগে। সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠে যখন আমরা একটুখানি মর্নিং ওয়াক করি, তখন যে তার আকাশের যে দৃশ্য, সত্যি কথা এত ভালো লাগে। মানে শরদি আকাশ নির্মল ভবতী, অস্মিন কালে রাত্রি আকাশে অনেকানি তারকানি দৃশ্যন্তি। আসলে দেখুন, রাত্রিবেলা যখন আমরা আকাশের দিকে যখন আমরা দেখবো, তখন এত সুন্দর মানে তারাগুলো দেখা যায়, আকাশ পরিষ্কার। এই মুহূর্তে এখন মানে দেখছি আমরা গরম লাগছে ঠিকই, কিন্তু সেটি কিন্তু আকাশ যে পরিষ্কার একদম, মানে কি বলবো, এত ভালো লাগে দেখতে। কিন্তু মানে সকালবেলা যে তার মানে শিউলি আছে না, শিউলি ফুল দেখতে পাই আমরা, বা তার কাশফুল, এত ভালো লাগে সকালের যে মানে দৃশ্যগুলো। আজকের দিনে এই জায়গা দাঁড়িয়ে আপনাদের সবাইকে আমি শরতের উপরন্ত আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই সবাইকে। আর দুর্গা পূজা আসুক, মা দুর্গা যাতে আমাদের সবার জন্য শান্তি নিয়ে আসেন। আর একটা কেনাকাটা একটা রয়েছে আমাদের সবার, দেখুন পুজো আসলে আমরা আমাদের ইচ্ছে থাকে যে আমরা কিভাবে কি মানে কাপড় টাপড় কিনবো, কিরকম কি কালারের কিনবো। কিন্তু এখন পুজোর বাজার প্রায় লেগেই গেছে, আর অনলাইনে তো যারা কিনবেন ওনারা তো অর্ডার দিয়েও দিয়েছেন। ঠিক আছে,
1: একদম একদম তাই।
0: ঠিক আছে দিদি ভাই, আপনি ভালো থাকবেন।
1: ভালো থাকবেন আপনিও। নমস্কার। শ্রোতা বন্ধুরা, কথা বলতে বলতেই সময় প্রায় শেষের পথে। তবে এই আশ্বিন মাস মানেই কিন্তু আমাদের কাছে পূজোর মাস। শরতের নীল আকাশ, সাদা রঙের শুভ্র কাশফুল আর শিউলি ফুলের সুগন্ধ, এভাবেই প্রকৃতি আমাদেরকে জানিয়ে দেয় যে আশ্বিন মাস চলে এসেছে, শরৎকাল চলে এসেছে। আর শরৎকাল চলে এসেছে মানেই মায়ের আবাহন আমরা শুনতে পাই, মায়ের পদধ্বনি শুনতে পাই। আমাদের সবচাইতে বড় উৎসব দুর্গোৎসব। আর এই উৎসবে সবাই মিলে মিশে আমরা সব কিছু বিভেদ ভুলে, গ্লানি ভুলে সামিল হই। শ্রোতা বন্ধুরা, আবারও আপনাদেরকে শারদীয় অগ্রিম শুভেচ্ছা সহ আজ এখানেই শেষ করব। বলছি তোমায় পর্বের প্রসঙ্গ আশ্বিনের সাতকাহন। তবে যেতে যেতে আমাদের একজন বন্ধু হোয়াটসঅ্যাপের আজকের প্রসঙ্গ বিষয়ে লিখে পাঠিয়েছেন, কি লিখেছেন তিনি আপনাদের পড়ে শোনাব। শুভ সকাল শ্বেতা, তোমার আজকের টপিক আশ্বিনের সাতকাহন। আশ্বিন মাস আসলেই আমাদের অনুভূতিতে দোলা দেয় যে শারদীয়া দুর্গাপুজো এসে পড়েছে। চারিদিকে সাজো সাজো রব, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গ্রামের বাড়িগুলোতে মাটির ঘরগুলো লেপা পোছা করা, বাড়ির আশেপাশের আবর্জনাগুলো সাফাই করা, পুরো দমে একটা ব্যস্ততার চিত্র। আশ্বিন কার্তিক এই দুই মাস যেহেতু শরৎকাল, তাই কবির ভাষায় বলা যায় এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় গাছের আগায় শিশিরের রেখা ধরে। ভালো থেকো স্বর্ণালীদি। শ্রোতা বন্ধু, আবারও আপনাদের শারদীয় অগ্রিম শুভেচ্ছা সহ জানাই, অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। আজকের মতো এখানেই শেষ করব। তবে যেতে যেতে আরও একটা গান রইল আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন আর পূজোর জন্য প্ল্যানিং আজ থেকেই শুরু করুন। নমস্কার।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই আপনাদেরকে। আর আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্ততে। শ্রোতা বন্ধুরা, সময় হয়ে গেছে আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আসার। আর এই প্রিয় অনুষ্ঠানের নাম তুমি অনন্যা। উইমেন টাইমে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু আর যে শ্বেতা। শ্রোতা বন্ধুরা, আজকের এই তুমি অনন্যা পর্বে আমরা এক এমন অভিনেত্রীকে নিয়ে কথা বলবো, সদ্য যিনি প্রয়াত হয়েছেন, অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। গতকাল তিনি আমাদের ছেড়ে চলে যান, আর আজ তারই স্মরণে তাকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই তুমি অনন্যা পর্বে আমরা মিঠু মুখোপাধ্যায়ের গল্প আপনাদের শোনাবো, এবং সেই সঙ্গে তার অভিনীত বেশ কিছু গান আপনাদেরকে অবশ্যই শোনাবো। শ্রোতা বন্ধুরা, তখন বড় পর্দায় উত্তম কুমার, সৌমিত্র এবং শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্ধ্যা রায়, অপূর্ণা সেন, সুমিত্রা মুখোপাধ্যায়ের দাপট। সেই সোনালি সময়ে আচমকাই এক ঝলমলে প্রাণোচ্ছল মুখ এসে জায়গা করে নিল দর্শকদের মনে। তিনি অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। খুব দীর্ঘ অভিনয় জীবন নয়, ছবির সংখ্যাও খুব বেশি নয়, অথচ কয়েকটা চরিত্র, কয়েকটা ছবি আর তার নিজস্ব পর্দা আবেদন, সব মিলিয়ে খুব অল্প সময়েই সেই সময়কার দর্শক থেকে ইন্ডাস্ট্রির অন্দরমহল সকলেরই নজর কেড়েছিলেন মিঠু মুখোপাধ্যায়। বন্ধুরা, তার গল্প অবশ্যই শুনব, শোনাবো আপনাদের। চলুন গানে গানে শুরু করব আজকের তুমি অনন্যা পর্ব।

শ্রোতা বন্ধুরা, মিঠু মুখার্জির সিনেমায় অভিষেকও যেন সেই সময়ের বাংলা ছবির এক আলাদা অধ্যায়ের শুরু। চিত্ত বসুর শেষ পর্ব। 1972 সালে রিলিজ হওয়া এই ছবিতে অভিনয় জীবনের সূচনা মিঠুর। নায়ক ছিলেন সমিত ভঞ্জ। তখন মিঠুর বয়স মাত্র 17। তারপর ধীরে ধীরে পর্দার জগতে পরিচিতি বাড়তে শুরু করে বেহালার অবস্থাপন্ন সম্পূর্ণ পরিবারের এই মেয়েটির। পরের বছরই দীনেন গুপ্তের মর্জিনা আবদুল্লাতে দেবরাজ রায়ের সঙ্গে জুটি। ব্লক অফিসে রাতারাতি হিট। মিঠুর রূপ থেকে শুরু করে নাচ আর স্বতঃস্ফূর্ত অভিনয়ে মুগ্ধ দর্শক। আর সেই বছরেই মুক্তি পেল নিশিকন্যা, আবারও সাফল্য। 1974 সালে উত্তম সাবিত্রী ও রঞ্জিত মল্লিকের সঙ্গে অরবিন্দ মুখোপাধ্যায়ের মৌচাক ছবি। রঞ্জিতের অভিনীত লাজুক যুবক শীতেশের ব্যাপরোয়া প্রেমিকা মিঠুর নিপা, আবার সুপারহিট। একের পর এক চরিত্র তাকে পৌঁছে দেয় আরও বড় দর্শক বৃত্তের কাছে। আর স্বয়ং সিদ্ধা ছবিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের দাপটে নায়িকা পরিচয়ের ভিত আরও মজবুত হয় মিঠুর।

0: মাথা,
1: ব্যাঙের মাথা,
0: হাতটি ধরে সাতটি পাকে ঘোরা,
1: কচুপুরে
0: অত কিম

0: দাড়ি পাল্লায় ওজন করো, বুঝবে তবে পুরুষ নারীর দুজনেরই কে যে বড়।
1: মোটেই না, মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনিচ্ছাতেও মানতে পারি, লক্ষ্য ভেদে কামালে যে উঠবে না তোমার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ্য ভেদে কামালে যে উঠবে না তো ভোপার দাড়ি।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্ততে। আর এই মুহূর্তে আমরা রয়েছি তুমি অনন্যা পর্বে। আর আজকে তুমি অনন্যা পর্বে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, স্মরণ করছি সদ্য প্রয়াত

বিখ্যাত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়কে। তার গল্প করছি এবং সেই সঙ্গে তার অভিনীত বেশ কিছু গানও আমরা শুনছি। মৌচাকের নিপাকে কি সহজে ভোলা যায়? এক ঝাঁক তারকার উপস্থিতির মধ্যেও একাধারে বেপরোয়া ও সব প্রতিভা প্রেমিকার চরিত্রে মিঠুর সহজ ও সাবলীল অভিনয় আলাদা করে চোখে পড়েছিল। তার সৌন্দর্য ছিল নজর কাড়া, কিন্তু ক্যামেরার সামনে শুধুমাত্র ওই সুন্দর মুখ হয়েই থাকেননি মিঠু। চোখে মুখের অভিব্যক্তি, সংলাপ বলার স্বভাব।

অনিবার্যভাবে বেশ করেছি, প্রেম করেছি। এই গানটির সঙ্গে সদ্য প্রেমে পড়া নিপার লাজুক মুখটি মনে পড়ে সেই সময়কার দর্শকের। মর্জিনা আবদুল্লাহ মুক্তি পায় 1973 সালে, মৌচাকের ঠিক আগের বছর। আরব্য রজনীর আলিবাবা ও 40 চোরে সেই গল্পের রোমাঞ্চের আধারে বানানো চিত্রনাট্যে মর্জিনা চরিত্রে মিঠুর অভিনয়ের সঙ্গে তার নাচ ছিল আলাদা আকর্ষণ। একটা দৃশ্যে ছুরি হাতে দস্যু দলের সামনে মিঠুর সে বিখ্যাত নাচ আর লিপে লতা মঙ্গেশকরের গান হায় হায় প্রাণ যায় যায় প্রাণ যায় অসাধারণ উন্মাদনা তৈরি করেছিল দর্শক মনে। আর সেই ছবিতেই মার ঝাড়ুমার গানটির সঙ্গেও মিঠুর নাচও দুর্দান্তভাবে সফল হয়েছিল।

শ্রোতা বন্ধুরা, স্বয়ং সিদ্ধা সিনেমাটি 1975 সালে রিলিজ হয়। আর সেই সিনেমায় অভিনয়ের এক অন্য দিক তুলে ধরেছিলেন মিঠু, ফের রঞ্জিত মল্লিকের বিপরীতে। সদ্য বিয়ে হওয়া স্বামী যে মানসিকভাবে অসুস্থ, তাকে ভালোবাসা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করছে স্ত্রী। স্ত্রীর চরিত্রে মিঠুর অভিনয় প্রশংসিত হয়েছিল। তবে মিঠুর এই অভিনয় যাত্রা শুধু এই তিনটি ছবিতেই আটকে ছিল না। নিশিকন্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন তিনি। কবি, চাঁদের কাছাকাছি, হোটেল স্নো ফক্সের মতো ছবিও রয়েছে তার ঝুলিতে। প্রতিমায় সৌমিত্রের প্রথম স্ত্রী হিসেবে দেখা গিয়েছিল তাকে, অর্থাৎ সময়ের সঙ্গে তার চরিত্রের পরিসরও বদলেছে ছবির ধরনও। ফাদার সিনেমায় এসে মিঠুকে আরও অন্যভাবে দেখেছিলেন দর্শক। 1981 সালের সেই ছবিতে তার চরিত্র ছিল এক নির্যাতিত বাক এবং শ্রবণ প্রতিবন্ধী তরুণীর। এতদিন যে নায়িকাকে দর্শক তার সৌন্দর্য, প্রাণোচ্ছলতা এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য মনে রেখেছিলেন, সেই মিঠুই এবার কঠিন এক চরিত্রের মধ্য দিয়ে অভিনয়ের অন্য মাত্রা দেখানোর সুযোগ পেয়েছিলেন।

0: মিঠু মুখোপাধ্যায়। বাংলার গুন্ডিও পেরিয়েছিলেন এই নায়িকা। হিন্দি ছবিতে খান দোস্তে শত্রুঘ্ন সিনহার সঙ্গে অভিনয় করেছেন। বাসু চট্টোপাধ্যায় দিল লাগি এবং দো লড়কে দোনো করকেতেও দেখা গিয়েছিল তাঁকে। বাংলা এবং হিন্দির পাশাপাশি উড়িয়া ছবিতেও কাজ করেছেন মিঠু। জয়েন পোয়া, দুজনে, প্রার্থনা তার অভিনয় জীবনের সেই অধ্যায়েরও সাক্ষী। আর তার কেরিয়ারের দিকে ফিরে তাকালে সহ অভিনেতাদের তালিকাটিও কম চমকপ্রদ নয়। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দেবরাজ রায়, বাংলা ছবির একাধিক জনপ্রিয় নায়কের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন মিঠু। সেই সময়ের ছবির নায়ক নায়িকাদের রসায়নের মধ্যেও নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি। তার প্রাণোচ্ছলতা, স্বাভাবিক অভিনয় আর নজরকার উপস্থিতি দর্শকদের মনে ছাপ ফেলেছিল।
1: ভালোবাসা সে কি জয়, না সে হার?

সহজে বোঝাতে তাকে আছে ভাষা কি ভালোবাসা কি। সে কলঙ্ক না সে অহংকার,

অভিনয় জীবন অবশ্য দীর্ঘ হয়নি মিঠুর। শেষ দিকে আশ্রিতা ছবিতে কনভালজিৎ সিংহের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তারপর ধীরে ধীরে রূপুরী পর্দা থেকে নিজেকে সরিয়ে নেন। তবে মিঠু মুখোপাধ্যায়ের অভিনয় জীবনকে বোধহয় ছবির সংখ্যা দিয়ে মাপা যায় না। ক্যামেরার সামনে দাঁড়ানো সেই মিঠু, মৌচাকের নিপা মর্জিনা আবদুল্লার রঙিন উপস্থিতি, স্বয়ং সিদ্ধার প্রাণবন্ত নায়িকা কিংবা ফাদারের কঠিন চরিত্র, আজও বাংলা ছবির এক বিশেষ সময়ের কথা আমাদের মনে করিয়ে দেয়। তার অভিনয় জীবন তাই দীর্ঘ কোনো উপন্যাস নয়, বরং কয়েকটি উজ্জ্বল অধ্যায়ে লেখা এক স্মরণীয় গল্প। আর সেই গল্পের পাতায় মিঠু মুখোপাধ্যায় আজও তার নিজস্ব আলোয় আলোকিত। শ্রোতা বন্ধুরা, সময় হয়ে গেছে আজকের এই পর্ব থেকে বিদায় নেওয়ার। বন্ধুরা, যেতে যেতে মিঠু মুখোপাধ্যায়কে স্মরণ করে আরও একখানি গান দিয়ে শেষ করব আজকের তুমি অরণ্যার পর্বটি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে নতুন কোনো অনুষ্ঠানে, নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।

ফুংকাহাম তাকুকাই বুক সঙ্গনার যত্ন ন পৈলাবন লামসগ তিনি এফ এম উজ্জয়ন্তী ককবরক পান্ডাও নরক খানাও তো সারা সাপন ডক মেঘা হর্জ এফ এম উজ্জয়ন্ত

সালথাঙ্গো হর ফায়ো হরথাঙ্গো হাইন হাই সাল ফায়ো হাইন হাই কতাল খাকামা কতাল ওয়ানসুকমা কতাল সামুংনি বতাং রংনতিয়ে চং বসকাং থাঙ্গো উকলকনো নাহারনানি চিনি জরা করে তাবুক অ জরা বাই চং পাইলাইয়া বসকাংন লাম সকনা বাকি

তাই আপনি বাকি নাঙ্গ চামুং কাহাম চা কলম চিনি চামুং কাহাম করে হিঙ্গাকে যেন সাক কাহাম তঙি মেয়া চিনি সাক কাহাম তঙিয়া হাঙ্কাই নিনি ওয়ানচুক মানে কাহাম ফায়া আবহাই কাহাম সাক নি বাকি যে চা কলম মাননি অবর্ণ ওখা যেন কাহাম করুন টংনানি বাকি সাক থার মানে অবনি বাকি চা কলম চানানি হিংকেন যেন যত জরা ও রং গবং সবাই যেন চা কলম পালাই চানানাই আবহাই ককরি চিনি ইয়াকি আগ্রা চিনি মিগথং বাড়ি ও চিনি ন গানা গিনি বলং হালং যে মিগথং থাইকথং মানমানি আমরং বিশং ও চা কলম মানি মানু

ও সেপ্টেম্বর তালো যিনি ভারত হাকতর ন্যাশনাল নিউট্রিশন মান্থ এবা পোষণ মাহ এবা পোষণ মাস এবা চাকলম নি তাল হনে পালে যাকি দ আবন বাকিন যতন সিনা নামায় ও তাল যামনি বাকি আবনতি কক সালাই তে আবনতি বড় রত্ন মানসুকমুং নি তাই সিজারমু চেরাই রত্ন আচাইদ্রপনি সিমি বিশি দগ জরাতই চেরাই রত্ন কাহামকে বরকনি নাংমানি চামুং নমুং চারিনে নাঙ্গ তামকে আফ্রুন ব তরনানি বাকি যতনি বিনি নাংমানি বসাগ ব মানখা হাঙ্কাই বিনি লাংমা কুসংসা তরনানি লগনানি ও অমো বেলাইকে চুবাজাগো অ জরা ও বেলাইকে নাইকানি খালাইনানি নাঙ্গ তাই অবনি উল বিনি জেফ্রু চাসলক উমর চেং জাগো ব তরি ফাইও শিকলা উংনানি চেঙ্গো অ জরাও ব বন নাইক নাইকানি খালাইনানি নাঙ্গ তাই বিনি বেলাইদা ব বিনি বসাক হিলিগি থাং এবা বেলাইদা কেরামুঙ্গি

quiero también.

mate thì vẫn thế tươi đầy mộng. Có phải chẳng thể

chạy tay tiếng rừng. Acapulco.

terra. Ocupado um terra, então cê tá aí terra. Ai, dona.

তাকতে বুকুক সঙ্গনা রক্ষণাগুই তঙ্গু এফ এম উজ্জয়ন্তী ককবরক পান্ডাও হাচুক নিরচাপ মু ও পান্ডাও চিনি ত্রিপুরাও জুদা জুদা বসং রক্তংমানি বরকনি রচাপং আসুক জরাখানা রেচাখা যকশ্রী বংচের নিখরাংতি বংচের রেচাপং তাপুক খানাবাইদি চান্দনি মারাকনি খরাঙ্গ গারুর রেচাপং

হাপাং নিতা হুতে বুকুক সং নরক খনাউই টঙ্গো সারাসা পয়েন্টক মেগাহার্জ এফ এম উজ্জয়ন্তনী ককবরক পান্ডা তাই নরক তাবু খনাউই টঙ্গো হাচুক নির চাপমুং পান্ডা তা আসুক জরার নরক খনা লাইখা আমপুলিয়ান কাইপেং নি খরাঙ্গো কাইপেং র চাপমুং তাবু তে তংসার চাপমুং চং খনা লাইয়ানো অবহংকে রাম ভক্তি মলসম নি খরাঙ্গো

可能也要动它。可能也要动它。

0: हेलो, खोनायां दंखा साइमिया बर' हायनोहाय जोंजालाङै दंखा मुंसा सुक्त जोंजालां खाना न' मोन बागै कक दुक याचगै मायाङै दंखा नरक हाइपानो कक दुक्ति करंगनानि ताक करो दि
1: The person you are speaking with has put your call on hold. Please stay on the line. आप जिस व्यक्ति से बात कर रहे हैं, उसने आपकी कॉल को होल्ड पर रखा है। कृपया लाइन पर बने रहें।
0: ओके हा काशा करंगना नै माने कक दुक्तै करंगै मानलिया तब खायनो हनायग्रना
2: आपकी कॉल को होल्ड पर रखा गया है। कृपया लाइन पर बने रहें।
1: Your call is on hold. Please stay online.
0: मुंसा सक जंजाल तों खना जत तो
2: आपकी कॉल को होल्ड पर
0: होल्ड
2: रखा गया है।
0: होल्ड खलाइ गलाक हाइपन नरक करंगै तोंदि कक दुक्तै साक्तारि दं दि गोरोंनानि बागै आंबो साक्तारि दङ
3: हेलो
0: हेलो
3: दिबर काहाम बाय
0: इ दिबर काहाम
3: आयां गयम फने
0: गयम फांनि अ द सागानि
3: गयम फांनि एसान
0: अ द
3: दिनै त वान सुम पान्दाना बाय
0: তিনি ওয়ানচুকমু পান্ডাও চং স্মার্টফোন সালসানি বাগে নি নিয়াগো করে ইংকে নং তাম মুং নাই আবুনতি কক সালাই তং হ্যাঁ
3: তাম থাকো বাই
0: সালসানি বাগে নি নিয়াগো স্মার্টফোন করে ইংকে তাম মুং নাই আবুনতি কক সালাই তং নং কিসা সাগরা দি কিসান আকার সানো কক দুক্তি করেন ইমানলিয়া এসান বাই তা মুখাই চিনি কক বড় কক তো মানে কক বকরি পড়ানি জরা লাই টংখা অব কিসা আং রত্ন খানারে কেন অব নিল আং কক দুক্তি করেন আনু কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দিল্লি কতালো ফেক চাক মানে ইন কেবেং মুংনি টাস্ক ফোর্স নি হাস্তে তাই কেন্দ্র বাইনাই কলচাক আমচে রকনি কক বক্রক রত্ন তিয়ে ফিল থাম্প সং কক লামন চেঙ্গি রানো এডিসি ভিলেজ কমিটি নি চংবাড়ি নি ইলেকশন ডিউটি ভোট নাহার মংতিনি নি সিমি চং জাগানো হাস্তে ও বসকাং আউলি তাই নগর পঞ্চায়েত চংবাড়ি নি ভোট কেন্দ্র নি স্নাম স্নাম খরমা মা ভোটার লিস্ট নি শাখা সানমুং তাই কেবেং মুং ইয়াচাকমা সামুং মিয়া পাইখা এডিসি ভিলেজ কমিটি চংবাড়ি ন তৈয়ই সালথাম ত্রিপুরা হাংখর কিসাসুক কাসুমুং রায়দা সাকলাইকা হাংকর নাইকলফাং ডাক্তার বিশাল কুমার মন্ত্রী অক্ষর প্রফেসর ডাক্তার মিনা মানিক সাহা অসামতাই তের তাই মায়ের গমন পান্দা তিয়ই মিয়া ক্লাবনি তিফাং আদং রক বাই তিয়ার ইংলাইমুং ককলাম সালাইকা বুসকাংনি

0: অক্টোবর সাল নুইচিথাম মায়ের গমন পান্দা সংচানানি খা ফুরচাকমা বাগৈ অ সাল ন চঙ্গৈ নাহার খা অ সেপ্টেম্বর তাল নিবসকাং সাল নুইচি চার এডিসি ভিলেজ কমিটি চংমারি নাহার চাকমা আমচেরজ্ঞ হাফাংনি তাং নগ দরবার নগ রাং চুবানাই মথা তাই কুবুন যত মথারক ন খলবজাক টঙানো জাপানি আইচি নাগোয়া ও সংসারজাক এশিয়ান গেমস শুটিং মিয়া ভারত কায়থাম মেডেল মানখা আগরতলানি আসাম রাইফেলস পাবলিক স্কুলনি আগিনি পরিণায় সৌরভ সিনহা ভারত নাইমথাং বদলনি কর্পস অফ ইঞ্জিনিয়ার্স লেফটেন্যান্ট অঙ্গৈ কমিশন মানখা তিনি নখাও চুমুই কবলজাক টঙানো হাস্তেনি বেবাক হাংকর ফেরাং কগৈ ওয়াতৈ ওয়াউই মানো হনৈ শাখা বয়ার খক নাইখুং তিনি সালনি তুংমারি শাখাও থামচি বা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি ও টঙৈ মানো আইচুকনি তুংমারি খামাও নৈচি বা ডিগ্রি সেলসিয়াস আগরতলাও ফুং দাম্বা সতী থামচি জরাতৈ ওয়াতৈ গলাইখা চুকু দশমিক চার মিলিমিটার খানা বাইখা তাবু সুখ জরানি তিনি ককতমানি কক বক্রক রক হাইনো হাই কক দুক্তি করুন লাইনাই হ্যালো
1: দ্য পার্সন ইউ আর স্পিকিং উইথ হ্যাজ পুট ইওর কল অন হোল্ড প্লিজ স্টে অন দ্য লাইন আপ জিস ব্যক্তি সে বাত কর রহে হ্যায় উসনে আপকি
0: করঙ্গে মায়াং ইটংখা তিনি
1: আপ জাস্ট
0: কিছু নেটওয়ার্ক হামিয়া রকম ইটংখানা
1: আপনি আপকে কল কো

0: हेलो हेलो हेलो
1: हेलो,
0: ई खदा खनान खरां दो आंखे बेलाय के मुरी मुरी खे खनाय दंगो
1: आंखे तीन नो खन नो रेडी हो खे डिस्टर्बिंग दंगो समाबो
0: ओ दो किसे सिनि मुरी गा दे खरां रम हरमाया किसे फानो
1: आंखे मानदायनि दुखिया नो
0: तंबु मुखा
1: दुखिया खन नो ता नखे
0: दुखिया ओ आको ननो लाम सगो
1: यो आगे तो क खरन कलाई म समय आ जायो न दुखिया था
0: ककरी ककरी हाइफन खाना थक न बुम
1: काय चंता बुक पारा रो तंगलाई रक तो मोबाइल तंगई बो करी कुनो ओका या तंगई मानो थालसा मोबाइल करी तंग मानो
0: मुसा बोंगिया ना
1: মোবাইল খারাপ
0: জরা কাছে তো মোবাইল রই খে দং লাইখা ফিয়া বা তাবু তো মোবাইল যত ইয়াগো ইয়াগো নগো খরক বা বরক হে খরক বানি কাইবানি সাইসে গবাং মোবাইল দঙ্গু হ্যাঁ দিবা খরক সানি সে কাইনি রোগ দঙ্গি দঙ্গু হাতিও থাকব মোবাইল বাইন যান রুব আন্দ্রা গুন্দ্রা থাকা হাঙ্কা বরো ন টর্চ মুসঙ্গ ক্যালেন্ডার নাই না হাঙ্কে বরো নাই যত সে অরং দা ও আকন আকন বেলা একে হামবাই কর মাবাকে হামবাই আও তাবু ফানো কামি আমি রোগ তো কিসা নেটওয়ার্ক নি জঞ্জাল রোগ দমা বাকি যত জরাও নেটওয়ার্ক করি নি বাকি সালসা সালনি ও কারেন্ট রোগ করি হাঙ্কে নেটওয়ার্ক রক করে ইংগী থাকা হাঙ্গাকে আবহাইকে সালসা সালনি মান মা দো ফিয়াবা গবং কুক বরক নখে তাবু খাচুগো যে জায়গা নেটওয়ার্ক রক উংগী দঙ্গ যত চারা কাহাম হাই তাই আউলিহাই থাই রক টংনে রকনি বাকে হিঙ্কে কিসা কক দুক না খাই নাইলে এনে তাবু কক দুক সবতাম হ্যালো হ্যালো তিনি কিসা খরং রোগ সাই সাই
1: স্মার্টফোন বেশি তিন টাইম বা যারা এডিক্টেড বরক তো কিসা মালাং মালাং মানছে না জানাই যারা আসলে নাই রাখতে উনি বাকি কিসা আকর্ষণ করাই নাই তা বরক কপ কপ হয়ে বা তখন যে স্মার্টফোন রকলে মিলেছে আবার তুমি না বরক দামসা বরং সাজে দামসা কোনটা বরক তুমি মেয়ে এটা
0: হাই না হাই না নং নং বাই থাকলে বাহাই সালসা ফিয়া নন নোটিস খাইজা গেস কাং নন মোবাইল রিয়া হানে আচমসা মোবাইল সাকি না কান তিনি তাই মোবাইল নাই মালিয়া হানে তামুং নাই।
1: কষ্ট কষ্ট তো নাই, ওনার ইয়া কলিমালো।